ಸುಖಿತ ಭಯ ಸಗರಿ ಮಗರಿ ಭವ

এতক্ষণ মুম্বাই কিন্নু থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলি করে শোনানো হল আকাশবাণী কৈলা শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে এবং নিউজন এআইআর অ্যাপে। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অধিবেশনের সান্ধ্য অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6টায় খড়গিউস্তিতে শুনবেন রবিবারের 8টা অনুষ্ঠান। 6:30 শুনবেন মনসা মঙ্গল গান। আজকের পর্ব সৃষ্টি সৃজন, পরিবেশনায় লালঝুরি কাঞ্চনপুরের পীযূষ দেবনাথ ও সহশিল্পীরা। 7টায় আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককপুর অনুষ্ঠান রিলি করে শোনানো হবে। 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:45 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককপুর সংবাদ এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলি করে শোনানো হবে। 8:05 শুনবেন প্রবীণ নাগরিকদের সাথে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান জীবন স্মৃতি। এর অবহিত পরে শুনবেন সীমান্ত থেকে অনুষ্ঠান। 8:30 শুনবেন নজরুল গীতি শিল্পী মনোময় ভট্টাচার্য। 9টায় দিল্লিকেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন বাংলা ছবির গানের অনুষ্ঠান বিনোদন। বিনোদনে শুনবেন ছবি রাজা সাহেব এবং ঘরের বাইরে ঘর, এই দুটি ছবি থেকে নেওয়া বিভিন্ন গান, বাংলা ছবির গান। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের

অনুষ্ঠানে ইমন রাগে খেয়াল শুনবেন শিল্পী উস্তাদ রশিদ খান। 10টায় কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন লোকগীতি শিল্পী সত্যরঞ্জন মণ্ডল। 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আজকের অধিবেশনের শান্তি অনুষ্ঠান সূচি।

আকাশবাণী গোলাশহর। এখন শুনুন ঘর গৃহস্থিতে রবিবারের আড্ডা অনুষ্ঠান।

0: সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করলাম আজকের ঘর গৃহস্থির আসর। আজ রয়েছে আড্ডা।
1: আপনার এই জায়গাটার নাম কি? এই জায়গাটা আমরা যে দাঁড়াইছি
2: এটা পশ্চিম কাউলিকুড়া।
1: পশ্চিম কাউলিকুড়া, আচ্ছা। পশ্চিম কাউলিকুড়া একদম নদীর লগুই জায়গাগুলি। তো আপনার এমনি পেশা কিতা? কিতা করেন রুজি রোজগার?
2: তো কাজকর্ম করি, আর কাজকর্ম প্রদীপর
1: ক্ষেত গৃহস্থী আছে,
2: অল্প করি বাগি সাগি সত্য ভাঙ্গিয়া গেছে এইবার
1: এইবার গেছে গিয়া। আচ্ছা, এই যে ভাঙার সমস্যা, এটা নিয়ে অনেকেই অনেকদিন কথাবার্তা কইছেন। এমনি আপনি কতটুক জায়গাতে কাজ কর্ম করেন বা চাষবাস করেন?
2: মানে অল্প বাগি বাগি খেত করি, তো অল্প ধরেন কালি সোয়াগানি
1: সোয়াগানি। এটা দিয়ে পরিবার প্রতিপালন করা যায়নি না অন্য?
2: তো এদিক তো করি, তো সিজনে করি, এরপর আর সিজনে মানে হাজিরা কাম করি,
1: হাজিরা কাম পাক্কার কাজ। আচ্ছা, এই যে জায়গা যে গেছে, এটা কোন কোন মানে অঞ্চলে বেশি গেছে? আপনার পশ্চিম কাউলিকুড়া তো এখানে বিভিন্ন জনের জায়গা আছে, মোটামুটি কতটুক জায়গা যাইতে পারে? এবং জায়গাটা গিয়া ওই পরবর্তী সময় নদী ফাইলিয়া গিয়ে আপনারা গিয়া চাষবাস করতে পারেন? এটা তো বোধ হয় খুব সম্ভব গিয়া বিলাসপুর বা পেঁচার ডরে গিয়া লাগি যায় গিয়া।
2: পেঁচার ডর তো হইলো এদিকে,
1: এদিকে
2: আর এটা হইলো বিলাসপুর।
1: হ্যাঁ
2: হ্যাঁ, বিলাসপুরও ধরে, অভিগঞ্জ ভাড়াও ধরে।
1: আচ্ছা,
2: দুইটা
1: এখানের মধ্যে এই আপনারা যে যখন শুকা মরশুমে জমিটার মধ্যে গিয়ে চাষবাস করতে পারেননি? না,
2: আমরা এপারে আমরা করতে পারি না,
1: যেতে পারেন না, করতে দেয়
2: না।
1: আচ্ছা, এই বর্ষাকালেও দেখলাম নদীর মধ্যে একটা চরের মতো দেখা যাইতেছে, এবং বেশ ভালো একটা চর বোধহয় এখানে একটা ফালাইয়া সৃষ্টি করার একটা চেষ্টা করব। তো এইভাবে যে জমি ভাঙন উইতাছে,

0: এতে করে আপনারা পঞ্চায়েত বা সরকার বাহাদুরের সঙ্গে আপনারা যোগাযোগ করছেন নিজে এইভাবে যে আমার জমি দিনের পর দিন লইয়া যার কিয়া এটার থেকে মানে ক্ষতিপূরণটা যাতে না হয়, কারণ জমি গেলে তো চাষবাস নাই,
1: জমি গেলে চাষবাস করতে থাকবো।
0: তো আমরার যে ক্ষতি হইতেছে এটার লেগে কোন সময় আপনারা পঞ্চায়েতে
1: পঞ্চায়েতে এটাকে কইও লাভ নেই, আমরা কইছি না কোনো সময় কইও লাভ নেই।
0: আচ্ছা আপনার যে জমিটা আছে সেই জমিটাও কি যেটা চাষবাস করেন এটাও ভেঙে গেছে,
1: এটাও ভাঙতে আছে,
0: ভাঙতে
1: আছে।
0: আচ্ছা, এমন পরিস্থিতির কোন সময় সম্মুখীন হয়েছেন? আমি কিন্তু পড়ছি এরকম একটা পরিস্থিতির মধ্যে জিগাই, যে হঠাৎ করে নদীতে জলোচ্ছ্বাস আইসে, মনে করেন নাই নাই নাই আমরা কাজ করতেছি, হঠাৎ করে দেখা গেলো আপনি যে জায়গাতে চাষ করতেছেন এই জায়গায় দুঃশা ফুরি গেল, বা আপনার এখানে কাজ করতেন এখান থেকে পাঁচ হাত দূরে দুঃশা ফুরি গেল গিয়া, এরকম কোনো সময় কাজ হয়েছে নি না হয়েছে না?
1: না এরকম কাজ,
0: এরকম পরিস্থিতি হয়েছে না। আমি দেখুন আমি পরিস্থিতির সম্মুখীন হয়েছি কীরকম, আমি সাইকেলটা রাখিয়া গেছি, হ্যাঁ গিয়া সাইকেলটা আমি আমার অনুষ্ঠান করিয়া সাইকেল লইয়া খালি মানে ধরেন সাত আট হাত দূরে আইছি, ধুম কইরা এই জায়গার মাটিটা ভাঙা পড়ছে, এখানে থাকলে বড় তো একটা দুর্ঘটনা ঘটতো, না অক্ষণ নাই আগের কথা কইতে থাকি। তো এইভাবে যে নদী তো ভাঙবই, নদী গড়বো, আবার সৃষ্টি হইব, সব কিছু সৃষ্টি হইব। তো চাষবাস করতে গিয়া বর্ষার সময় আমরা দেখলাম যে একটা ছোটখাটো বন্যা হয়েছে, বন্যায় আপনার কিরকম কিরকম অসুবিধা হয়েছে? এবং
1: কত অসুবিধা কি বাড়ি ছাড়া, আমি তো এখন বাড়ি ছাড়া,
0: বাড়ি ছাড়া
1: আমার বাড়ি হলো ওই যে ওইখানে একটা ওইখানে একটা টালিং পাইছেন না, আমরা দুই ভাই আছি এখানে, আমরা দুই ভাই বলতে আমার মা এবং আমার বাবা ছোট ভাই আর আমার আমি, আমরা তিন ভাই আছি এখানে এই বাড়িতে আর আমার মা একজন চারজন আছি এই বাড়িতে।
0: আপনারা এরকম সবসময় কি এরকম অসুবিধা,
1: এরকম অসুবিধা কি বর্ষা আইলে?
0: আচ্ছা
1: বর্ষা আইলে, বন্যাটা আইলে আপনারা মানে অসুবিধা খুব,
0: মানে বর্ষাকালে আপনারা সমস্যা দেখা দিতে,
1: আমরা বর্ষাকালে সমস্যা দেখা।
0: তখন আত্মীয় স্বজনের বাড়িতে,
1: আত্মীয় স্বজনের বাড়িতে আইয়া উঠতো আমার দাদা পিসার তো ভাই হেরা বাড়িতে আইয়া,
0: আপনার গেছে জমির মধ্যে কি শস্য আসলে ধান খেতে,
1: ধান খেতে আছে, ধান খেতে অবশ্য মিশাতে বলে আমি ধান খেতে আছে, ধান খেতে নষ্ট হয়েছে,
0: নষ্ট হয়েছে,
1: যদি মানে থোড়ে খাইতে
0: আমরা
1: এই এলাকা না বিভিন্ন সাইটের এলাকায় মানে সবজি খাইয়া গেছে।
0: আশা করি আপনারা শুনিয়া থাকবা, যেমন জলাই, বলেহর, সমরুপাড়া, তারপরে রাঙ্গাউটি, এই সমস্ত যে সমস্ত অঞ্চলে মানে তারা শুধু ফসলই করে, আউশ ধান অনেক সময় করে না করে, তারপরে আপনার এই যে বড়ইতলির একটা চর আছে, বিরাট চর আছে বড়ইতলির, এই সমস্ত চর, বিলাসপুর, বিলাসপুর সব কিন্তু শস্যটা খাইয়া গেছে গিয়া, ওখানে বাইরে সবজি না আইলে পরে কিন্তু আপনার
1: আমরা গতি নেই,
0: আমরার গতি নেই। তো বন্যার সময় আপনারা অনেক সময় একটু ঝুঁকি নেন, ঝুঁকি বলতে গিতা জল বাড়ের দেখতেছেন উইতেও পারে না উইতে পারে, যেমন আঠারোর ঘটনাটা কইতাছি আপনারা কাছ থেকে আমি শুনছি, যে জল বাড়ের বাড়ের বাড়ের বাড়ে রাত্রে বারোটার সময় আপনারা লুকিয়া চিল্লা চিল্লি কইরা বুড়া লইয়া এরকম কইরা উদ্ধার কইরা আনছে, এরকম আপনারা ঝুঁকি কিতার লাগিয়া নেন, না সম্পদ রক্ষার লাগিয়া না কি কারণে?
1: আমরা জানি কো, আমরা তো মানে যারা বাড়ি মাটি কেনার ক্ষমতা নাই।
0: আচ্ছা,
1: এই জন্য আমরা ওই যেখানে আছি এখানে আছি,
0: অনেক সময় দেখা যায় যে বন্যার সময় কিন্তু আপনারা
1: ওই বন্যার সময় আত্মীয় স্বজনের বাড়িতে থাকি আর স্কুলে যাই বা আত্মীয় স্বজনের বাড়িতে যাই।
0: না আমি যেটা কইতেছি আপনি মানে একটু মানে শুনেন আগে, যে অনেক সময় নদীর তীরবর্তী অঞ্চলে আমরা আসি, তো তো নদীর তীরবর্তী অঞ্চলে থাকার কারণে আমরা দেখতেছি যে নদীর জল বাড়ের বাড়ের বাড়ের, হ্যাঁ এমন সময় আমরা চিন্তা করি যে আরে কিচ্ছু হইতো না বা কমবো বাড়বো কমবো, আমরা আমরা এদিকে হইতো না ওইদিকে হইব, অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে রাত্রে এগারোটা বারোটার সময় দেখা গেল একদম বিছনার সঙ্গে সঙ্গে জল আইছে বা বিছনা ডুবাইলেছে, এরকম পরিস্থিতির সময়
1: আঠারো পাড়াতে এরকম।

0: রাতকে 12টা যখন বাজে তখন আমার উঠানো হতো উঠে।
1: হ্যাঁ,
0: তখন তখন ওই বাড়ির থেকে ওই বাড়িতে আইলাম, আইয়া সব একখানে রইলাম।
1: আচ্ছা,
0: রাত পরের দিন সকালে আমরা গিয়া নৌকায় আনছি।
1: নৌকায় আনিছে, তো এই ধরনের ঝুঁকি না নেওয়াটাই আমার মনে হয়।
0: ওই জন্য ওই এদিনে যখন জল বাড়ছে এর লেগে মানে যেমনি দেখছি যে জল উঠা আরম্ভ গেছে তখন আমরা বাড়িঘর গরু ছাগলে বাড়িঘর ছাড়িয়ে আইয়া।
1: আচ্ছা, এটা কিন্তু খুব বুদ্ধিমানের কাজ। গরু কয়টা আছে? গরুর
0: গরু আমার 5টা।
1: গরু যদি বিক্রি করেন?
0: না,
1: বিক্রি করেন না, নিজে খাইলেন? নিজেরা লাগে। আচ্ছা, কৃষিক্ষেত্রে আমরা প্রচন্ড পরিমাণে রাসায়নিক কীটনাশক ব্যবহার করি, রাসায়নিক ওষুধ যেটা দিয়ে স্প্রে করে যেটা দিই, আপনার গরুর যে চেনা আছে তারপরে যে কাঁচা গোবর আছে এটা কোন সময় ব্যবহার করছেন?
0: করছেন,
1: উপকার পাইছেন?
0: পাইছেন।
1: তো ওহন এটা সবসময় ব্যবহার করেন নি না আপনারা? এটা
0: করি আমরা, ফাঁকে ফাঁকে করি, যেমন সব দিন না, এখন কে এত এইগুলা ইয়ে করতে কইয়া আমরা এখন মেডিসিন আনি, মেডিসিন মারি।
1: আচ্ছা, সবশেষে আমি জানার চেষ্টা করিয়া, বন্যার সময় খাবার জলটা কই থেকে আপনারা সংগ্রহ করেন?
0: খাবার জল আগে আমরা রেডি করে রাখি দিই,
1: আগে রাখি।
0: হ্যাঁ, আমরা আগে রেডি করে রাখি দিই, ফিল্টার করে রাখি দিই। টিউবওয়েল আছে, টিউবওয়েল দিয়ে মোটর দিয়ে জল টানে ফিল্টার করে রাখি, বাস আমরা আমরা বুঝে রাখিয়ে দিই,
1: আমরা বুঝে রাখিয়ে দেন। এই যে আপনার এইদিকের যে চর যেটা আছে, কাউলিকুড়ার চর কয় বা ভৈশের চর অনেকে কইয়া থাকে, এখানে প্রধান ফসল তো দেরেস আছে, ঝিঙ্গা আছে, বেগুন আছে, মিষ্টি কুমড়া আছে, শালগম। কি পরিমাণ মানুষের মানে এই ধরনের ফসল নষ্ট হয়েছে?
0: প্রচুর নষ্ট হয়েছে, এটা সীমা ছাড়া,
1: সীমা ছাড়া,
0: সীমা ছাড়া।
1: মানে
0: এই যে এখন যে বর্ষার যে সবজিটা, এখন এই যে আমরা কৃষক, এখানে যে যত বাড়ির কৃষক সবই তো কৃষক। হ্যাঁ, সবই কৃষক, এমন মানুষ বাকি নেই, এখন বাজার থেকে আনলা যায় এখন,
1: এছাড়া কোনো,
0: এছাড়া কোনো গতি।
1: আচ্ছা, ফসল বিমা করিয়া যে একটা বিমা আছে এটা আপনারা শুনছেন নি কোনো সময়?
0: শুনছি
1: কিন্তু করছেন না?
0: না।
1: আচ্ছা, নিজের জমি থাকলে তো এটা করণ যায়, এটা করলে তো বেশ উপকার পাওয়া যায়। যেমন হঠাৎ করে প্রাকৃতিক বিপর্যয় হইলো, ধরেন বন্যা হইলো বা আমার সমস্ত কিছু নষ্ট
0: হইলো,
1: ক্ষতি হইলে পরে এটা পাওয়া যায়, এটা আপনারা করেন নাকি তার লাগে? আপনারা দয়া করে এই কাজটা করবেন, কারণ রবি মরশুমে আমাদের প্রধান ফসল হয়েছে আলু, তারপরে ফুলকপি, বাঁধাকপি, তারপরে তরমুজ, বেগুন, এগুলি যে সমস্ত ফসলে আছে, আলুতে তো আছেই, লগে বড় ধানের ক্ষেত্রেও কিন্তু এটা করা যায়। বড় ধান তো এই সমস্ত অঞ্চলে হয় না, সুতরাং এটা চিন্তা করে আর লাভ নাই। তো এই ক্ষেত্রে আপনারা করতে পারবার সঙ্গে আপনারা এখানে দেখলাম অনেক পুষ্করণীয় কিন্তু ডুবাইছে, তো মাছ কি তো বাইরে গেছে নি না এটা কইতে পারবেন?
0: মাছ বাড়ছে, বাঁধের বাইরে যত পুষ্করণী ডুবাইছে, যেমন রিজার্ভের সাইডটা আপনার তো মনে হয় রোডে আইছেন,
1: আইসি আইসি,
0: ওই যে রিজার্ভে
1: জল, হ্যাঁ, এটি
0: সব ডুকছে,
1: সব ডুবছে,
0: রেডি
1: যা আছে সব
0: রেডি গেছে,
1: গেছে যা,
0: রেডি গেছে। এবং বাঁধের ভিতরে যে মানে বন্যা জল ঢুকছে না, পাহাড়ের জল আইয়া নামছে, কারণ পাহাড়ের জলে বন্যার জলে দুইটা জলে মিলিয়ে অনেক ফিশারি ডুবাইছে। কিন্তু যখন ওই রিজার্ভটা যখন পার হয়েছেন, পার পরে ওইদিকে দেখছেন ফিশারি এগুলো কিন্তু ডুবাইছে।
1: আচ্ছা, এইদিকে ওই যে আখা সামনে দিয়ে একটা আওয়ার অঞ্চলের জল যাওয়ানের একটা রাস্তা হয়েছে, এই জল যাওয়ানের রাস্তায় কি আপনারা চাষবাসের সুবিধা হয়েছে নি না?
0: না, এটা খুব সুবিধা হয়েছে। এই যে ড্রেনটা হয়েছে, পাকা ড্রেনটা, আওয়ারের যে পাকা ড্রেনটা হয়েছে, খুব সুবিধা হয়েছে। গত বছর অনেক ফসল পড়েছে এই যে জায়গাতে, ধরেন 20 বছর, 25 বছর, 35 বছর মানে ধান হয়েছে না, ওইসব জায়গাতে ধান, গতবার ধান, গেছেবার ধান পড়ছে।
1: আচ্ছা,
0: ওই ড্রেনটা হওয়ায় খুব ভালো হয়েছে।
1: জিগাইয়ার আপনারা তো বইছেন নানি, আমরা আজকে আইসি যে জায়গাটা ঘুরিয়া ঘুরিয়া আইসি, এই আখড়ার মধ্যে আগে আমরা অনেকবার আইসি, আইলে পরে বিভিন্ন রকমের স্মৃতি মনে হয়ে যায় গিয়া। যাওক, সবের ওই যাওয়া আসা চলব। জিগাইয়ার যে অক্ষণ যে আমরার একটা যন্ত্র বাইর হয়েছে, মোবাইল, মোবাইলে আমরারে মানে এমনভাবে ইয়ে করছে যে মোবাইল নিয়ে কিন্তু আমরা সবসময় ব্যস্ত থাকি, আশা করি। এবং এটার মধ্যে বহুত কিন্তু শিক্ষণীয় জিনিসও আছে, শিক্ষণীয় জিনিসও আছে। এমনি আপনার বাড়ি কোন জায়গা?
2: হইলাশ রাঙ্গাউটি।
1: আচ্ছা, রাঙ্গাউটির থেকে তো এই আশ্রমের লোকে আপনারা বিশেষভাবে যোগাযোগ?
2: আমরা গুরুর আশ্রম,
1: গুরুর আশ্রম। কত বছর ধরিয়া আপনারা এখানে আইন যাই?
2: আমরা তো অনেক বছর হয়েছে,
1: অনেক বছর,
2: 20-25 হইব।
1: আচ্ছা, এই যে রাঙ্গাউটি

0: ঘাটা রাঙ্গাউটিতে কিন্তু ওই যে মাঝখানো যে থুরা মানে পানি বাড়লো নদীর মাঝে বাড়লো, আপনার আর কোন নমুনার অসুবিধা উদয় হয়েছে?
1: হয়েছে, গরু বাছুর বান ভাঙ্গি গেছে তো লাঠিগুলার দিকে, ভাঙছে, বাড়ি তুলছে না,
0: বাড়ি তুলছে,
1: উঠছে না, ওখান সম্ভাবনা বাড়ি তুটার
0: সম্ভাবনা বাড়ি তুটার তো গাই গরু ইতারে কই রাখুন তখন?
1: ওই তখন রাস্তা হই
0: রান্নার ক্ষেত্রে কিন্তু আপনার আর মোটামুটি একটু আরাম মিলছে? আগে দেখছি অনেক কষ্ট লাগছে দেখিয়া মা মাসি দিদি বৌদিরা সুঙ্গালিয়া ফুয়াইতে ফুয়াইতে ফুয়াইতে ফুয়াইতে আমার চুলার মধ্যে প্রত্যেক দিনও পানি উঠে যায় গিয়া, ইটা করতে করতে দিন গেছে ইয়ে হাঁটাইছে। ওখান যে চুলার রান্না আর গ্যাসের রান্নার মধ্যে কীরকম পার্থক্য আপনার লাগে, আরাম লাগেন নি না অসুবিধাও?
1: আরো
0: যেন তান হাসে যাইমু, তাই কিন্তু খুব মানে রসিক মানুষ আমরা লাগিয়া, আচ্ছা তান হাসে বইমু গিয়া তো যাই হোক, যে অক্ষণ যে আইসুই আপনারা তো নয় দিন থাকবা বোধহয়?
1: না, নয় দিন থাকতাম না,
0: থাকতা নাই, আবার আই যাবা?
1: ও
0: আচ্ছা, আওয়াজ আর মধ্যে
1: আওয়াজ আর মধ্যে
0: থাকবা। রাঙ্গাউটি থেকে কেন এতে কত টাকা ভাড়া লাগে?
1: একশো টাকা।
0: একশো টাকা আওয়াজ আওয়াই?
1: না আওয়াই
0: আওয়াই। যে রথর দিন তো খুব আনন্দ ফুর্তি অবশ্যই করছে, আবার ফিরাত তো দিনও করবা। আচ্ছা আপনার কাছে আইয়া আমি আপনার সঙ্গে একটু বইমু, যে আপনি তো জ্বলাইনি না কই?
2: জ্বলাই বলে
0: জ্বলাই বলে হর
2: হ্যাঁ,
0: পানি কেমন উঠছিল?
2: পানি তো এখানে বেতালে আমরা তো বাড়ি ছাড়ি গিয়া সব গেছেন গিয়া বিটা জেরার মারছে না, এমনি রয়েছে আর কি। তখন না নৌকা একটা বানাইছে যখন গিয়া মানে বিটা মারিলে নৌকা যাই গিয়া।
0: আচ্ছা,
2: আর গরু মাছের ভাড়া করে দিয়েছি।
0: আচ্ছা দেখুন, ওই একটা জিনিস কিন্তু খুব ডরের ব্যাপার আছে, বিটা মারলে বাইরিয়া যাইমু, এমনও ঘটনা আপনারা অনেক সময় ঘটে বা ঘটছেও, যে এমন জলের স্রোত আপনারা তখন আর বাইরিবার কোনো রকমের রাস্তা নাই, একবারে খান্দিয়া কাটিয়া এরপরে এনডিআরএফের বাহিনী বা স্বেচ্ছাসেবক যারা থাকে এরা গিয়ে আপনারা উদ্ধার করে। আমার একটা অনুরোধ থাকবো সবার প্রতি, এরকম নদী তীরবর্তী অঞ্চলে যারা বসবাস করুন বা সরার তীরবর্তী অঞ্চলে যারা বসবাস করুন, এরকম জল বাড়তি দেখলে আপনারা কোনো অবস্থাতেই মানে এরকম গা হেলা ফেলা করিয়া থাকবা না, নিরাপদ দূরত্বে আইয়া পড়বা, সঙ্গে আপনার সম্পদ নিয়ে অবশ্যই আইবা। সম্পদ বলতে গ্রামীণ আমরা যারা চাষবাস করি আমরা সম্পদ একটাও হয় ছাগল, নয় গরু, নইলে হাঁস, নইলে মুরগি, নইলে ভারতও উড়িয়া যেসা হান্তনে যেসা হানো যাইতে গিয়ে আর অসুবিধা হইতো না, কিন্তু তারও কিন্তু থাকার ব্যবস্থা করিয়া দেওয়া দরকার। ক্ষেত গৃহস্থী কিরকম নষ্ট হয়েছে? ক্ষেত গৃহস্থীর
2: প্রচুর প্রচুর একবারে এবার জলটা বিষাক্ত না কি জানে ঠাকুর দারণ, একবারে জল যাওয়ার পরে যে আগে জলে ওরকম শেষ।
0: আচ্ছা দেখুন, ওই যে একটা কথা হইলা জল বিষাক্ত কিনা না, পানি অবশ্যই বিষাক্ত হইব। দেখুন আমরা আপনারা লগে গিয়া যখন যেখানে বই তখনই কই যে আমরা কৃষিক্ষেত্রে খুব বেশি পরিমাণে রাসায়নিক কীটনাশক ব্যবহার করি আর, এবং এমন ওষুধ অনেকে ব্যবহার করেন যেটা যেটা দিয়া তারা একদিন দিয়া এক মাসের বুঝ যাতে হয়ে যায় গিয়া এরকম ওষুধ ব্যবহার করেন, এটার যে গন্ধ এটার যে মানে কার্যকরী ক্ষমতা এটা কিন্তু মারাত্মক।
2: ঠিক আছে,
0: আর এই ওষুধ দেওয়া জল আর বিশেষ করিয়া চা বাগানে বিভিন্ন রকমের ওষুধ বিশুদ ব্যবহার করা হয়, এই জল এমনভাবে ইয়া নদীর লগে মিশে সরাবাহিত ইয়া নদীর মিশিয়া এটা আমরার প্রচুর পরিমাণে ক্ষতি করে, এবং এই ক্ষতির কারণেই কিন্তু আমরা বিশেষ ক্ষতির সম্মুখীন হয়েছি। অক্ষণ এক দাদার লগে কথা হয়ে আইলাম, হয়েছেন যে এদিকে মানে ক্ষতির সীমা ছাড়া
2: সীমা,
0: শুধু ধান গাছটা বাঁচছে, ধান গাছের লগে লগে পানি নামি গেছে গিয়া, আর উপরওয়ালার আশীর্বাদে থুড়াইছে না, থুড়াইলে পরে কিন্তু আবার সব নষ্ট হয়ে গেল জ্ঞানে। ওহন যে আপনারা যে ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ কিচ্ছু পাইছেন নি বা?
2: না না, এখন দরখাস্ত কিতা কিছু দেরা দেখছি।
0: আচ্ছা,
2: ক্ষতিপূরণ কার ক্ষতিপূরণ কিতা দিতা ফার্স্ট কানি প্রতি

0: আচ্ছা না, এটা দেখুন ক্ষতিপূরণ আমরা যা পাই তা দিয়েই কিন্তু আমরা সালানি লাগবো। এর লাগিয়া কিন্তু কিষাণ মানধন যোজনা আছে, তো আপনারা যে ফসল বীমা টিমা এটা করাই নিয়ে একটা কইতে পারবেন আপনি?
1: ফসল বিমা মানে,
0: ফসল বিমা মানে আমরা ধরুন আপনি একটা বা আপনার ছেলে বা আপনার বাড়ির কেউ একটা মোটরসাইকেল কিনলো বা একটা পাওয়ার টিলার কিনলো বা একখান গাড়ি কিনলো বা একটা টুকটুক কিনলো বা একটা টেম্পো কিনলো, তখন আপনারা ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স যে একটা কথা শুনেন তো, ও ইন্স্যুরেন্স ফসলের ক্ষেত্রে হয়, অল্প পয়সা দিয়া এই ইন্স্যুরেন্স করে রাখলে পরে যখন যখন বিভিন্ন রকমের সমস্যা দেখা দিব বা প্রাকৃতিক বিপর্যয় যখন আমরা ফসলটা নষ্ট হয়ে যাব, তখন 48 ঘন্টার মধ্যে এই খবরটা গিয়া কৃষি সহায়ক মানে BLW আমরা যারা কই তার সঙ্গে যোগাযোগ করিয়া ছবি ছাবি তুলিয়া কোম্পানির কাছে পাঠাইলে পরে কিছু টাকা ফেরত পাওয়া যায়। এটাই লোক যা এটা করেই আনিবা, কারণ আগামীতে আপনারা আলু বেগুন ইত্যাদি করবা, ফসল টসল করবা। তো ওখান যে আপনার তো দীর্ঘদিনের চাষবাসের অভিজ্ঞতাও আছে, ফুলি ফললে অহন অনেকে কইন ফুলি ফরা না পড়া এক সমান, ফুলির থেকে কোনো মানে লাভ হয় না, এটা হাসানি
1: লাভ হয় না, দানও কিছু লাভ হয়।
0: আচ্ছা,
1: আর ওই যে এখন শশা ঝিঙ্গা রামাই যা পরিমাণে নষ্ট হয়েছে আমরা বলে ওর জলাই ইটা বেতালা ইটা ফলিয়ে আরো বেশা ফলিছে।
0: আচ্ছা, আপনারা কাছে অনুরোধ করিয়া যে খড়খড়া বালি আছে সেও যদি নিতা চাইন তার কাছে দিলেই বা তারা নিয়ে পাক্কা ঘর লাগাই বা পাক্কার
1: দুমারুয়া বলে ইটারে মানে বালু আর ফলি মিস ইটা নিয়ে গড় হয় না,
0: হয় না? আচ্ছা, তো এটা সরাই যাও অন্য জায়গা রাখি দিলে পরে টিল্লা জমাইয়া রাখে, তো কতদিন থাকবা আখরাত?
1: আখরাত না না, আমি আরো দুই দিন
0: আছে, আবার ফিরারতর দিন আইবা। এই আখরার লগে যোগাযোগ কত বছর ধরিয়া?
1: আমার বাবার বাড়ি।
0: আপনার বাবার বাড়ি?
1: ও ভাই আমার বৈষ্ণব আমার ভাই।
0: আচ্ছা, ও যাই হোক, তো এটা আমি জানতাম না, জানিয়া আনন্দিত হইলাম। রথযাত্রা 9 দিন পরে বা রথযাত্রাতে আপনারা কিরকম আচার অনুষ্ঠান পালন করছেন আর ফিরারতের দিন কি তা করবা?
1: ও তো কালকে তো অনেক মানুষ হয়েছে, আনন্দ ফুর্তি হচ্ছে, রথ নিছুন দিয়ে গুটকি দিয়ে আনছুন, রথ আনারস দিছুন, মানে যে জিতা নারিকেল আনারস খুব আনন্দ হয়েছে, সব আনিয়া বানাইয়া আরিয়া প্রসাদ বিতরণ করছুন, খিচুড়ি ভাত করছুন, জগন্নাথকে দিছুন, সবে প্রসাদ পাইছে গেছে। আর ফিরাতর দিন থাকবো দুপুরে, ওইব ঠিক আছে, মানে এই মতো আর খিচুড়িটা উঠতো না, অন্নভোগ হইব দুপুর বেলায়।
0: আচ্ছা না, হইয়া আগে যখন আমরা মাইজি এবং বাবাজি যে আপলা যে তার নাম কি তা জানি আসিল
1: অনুদর্শন বৈষ্ণব, আগে অনুকূল আছিল,
0: তো তাই যখন আসলা তখন আমরা অনেকবার আইসি, অনেক অনুষ্ঠান করছি এখানের মধ্যে, তো এখানে আপনার কিটা মনে হয় নি যে তারা যখন আসলা সেই অবস্থায় এখন আখড়াটা আছে না একটু
1: এটা তো জিম ধরছে কিটা, এটা তো মনের ব্যাপার, একটা দুঃখের বিষয়, বয়স কম তাতে বাই বাইর বউ গেছেন গিয়া এই অনুতপ্তটা দায়িত্ব নাই, তবুও মানে কমিটি সংযুক্ত হইয়া তারা চালার সুন্দর সুন্দর
0: সুন্দরভাবে এবং এরকম প্রতিষ্ঠানগুলি চলুক গ্রামীণ অঞ্চলে, এইগুলি প্রতিষ্ঠান থাকলে পরে বিভিন্ন রকমের সামাজিক কাজকাম করতে গেল, যেমন এই যে নাট মন্দির আছে হঠাৎ করিয়া যদি কোনো রকমের রক্তদানের অনুষ্ঠান করা যায় এখানের মধ্যে, দেখুন কিছু মানুষজন আইবা, কিছু অনুষ্ঠান হইব। মূল ব্যাপার দেখুন, মূল সমস্যাটা সব থেকে বড় যে সমস্যাটা হয়েছে গিয়া আর্থিক সমস্যা। আর্থিকভাবে যদি কোনো প্রতিষ্ঠান সচ্ছল থাকে তাইলে কিন্তু অনেকটাই আগাইয়া নেওয়া সম্ভব হয়। লগে কোনো কোনো জায়গাতে আমি দেখছি, জানি না এখানের পরিস্থিতি কি তা আপনারা কইতে পারবা, যে গ্রাম অঞ্চল থাকিয়া বিভিন্ন রকমের সবজি তারপরে ডাইল চাউল
1: সবে দেয়
0: এবং আমরা যত
1: নগর খরচন জেনেও পাইছেন প্রচুর
0: পাইছেন। তো আমি কই আর যে মণিপুরী সমাজে একটা জিনিস, আপনি তো আশেপাশে আছেন আপনার এইখানে, যে তারা কিন্তু ওই যে মান্ডপে গিয়া প্রত্যেক

0: বাড়ির থেকে কিন্তু তারা নির্দিষ্ট দিন হইয়া দেওয়া যে তোমার বাড়ির থেকে দিবা তোমার বাড়ির থেকে, এরকম পুরা গ্রাম থেকে কিন্তু তারা সংগ্রহ করিয়া তারা এটারে পালি কয় বোধ। এই ব্যবস্থাটাও কিন্তু একটা সুন্দর ব্যবস্থা, এটা সবের তাকিয়া সংগৃহীত হইয়া একটা রান্না বাড়া হয়, সবাই এখানে প্রসাদ গ্রহণ করে যায়, প্রসাদ পাওয়া
1: এটা খুব সুন্দর। আমরা এটা নাই,
0: আমরা এটা এটা এটা চালু করলে আমার মনে হয় আমার এখানে না, এটা দেখো নাই কইতাম নাই,
1: আছে আছে মানে জগন্নাথ যদি এক কারণে পিসির বাড়ি আমরা এখানে কেউ নেয় না, এই কারণে মানে আরবার ফিরারত
0: করা লাগে। এই বছর দেখছি এখানে খাসের ঘাটের একটা আখড়ার মধ্যে এবার নতুন চালু হয়েছে, এটা আরেকজন মানে আরেকখানো গিয়া তাই রয়েছে, নয় দিন থাকবা, আট দিন থাকবা, নয় দিনের দিন তো বাড়িতে এবার গিয়া। যাই হোক, জগন্নাথের আশীর্বাদে আমরা সবাই যাতে সুস্থ থাকি। এই যে সময়টা গেছে বন্যার সময়, আপনারা জলুল করতে গেছে,
1: আমরা তো ট্রিপল আছে দলাই,
0: যখন মানে বন্যা যদি ওই যায় গিয়া মানে কক্কলটা ডুবাইলে টিপকলে তো অনেক সময় ডুবাইলে, তখন আপনারা জলুল হইতে থেকে আসেন,
1: টিপকল ডুবাইলে জল দেয়।
0: আচ্ছা দে, আপনি তো দীর্ঘদিন ধরে এখানে আইরা যাই যা, নয় দিন কিতা থাকবা নি কেন
2: না,
0: আজকে কালকে বা দুই তিন দিন থাকি,
2: কালকে
0: যাইবা গিয়া, তো গেলে গিয়া একজন একজন হরিতে অনেকেই মানে যাইবা আবার আই যাইবা,
2: আপনার
0: ওদিকে যে বাংছে যে বাংগায় কিন্তু আপনার পুরা ফুসকুন কথা ডুবাই নিচ্ছিল,
2: বাংগা তো বাংগা বা জল লুকছে না, অন্য দিকে দাম দিয়ে জল লুকিয়া ফুসকুনি মাছ হয়েছে তা কিছু নষ্ট হয়েছে,
0: কিছু নষ্ট
2: হয়েছে।
0: আচ্ছা, আপনার যে আগে যে একটা যে তেল বানানির যে একটা ব্যবস্থা আছে এটা কি তাও
2: না, এটা হন নাই,
0: এটা হন
2: কারণ কখন শস্য মিলে না তো।
0: আচ্ছা,
2: লাল শস্য
0: এটার কারণ কি, আপনারা যে শস্য লাগিয়া বাদ দিলা না, আপনারা তেলটা বিকাইতে পারুন না বাজারে,
2: ওটা ওখানে যে শস্যের দাম বাড়ছে এই শস্যের দাম অনুসারে তো মনে করেন তেলের দামটা যদি 700-800 টাকা লাগে,
0: আমার একটা মনে প্রশ্ন আর কি আপনারা জিজ্ঞাসা, যে বাজারে যে বিভিন্ন রকমের তেল বাইরেছে শরীর লাগানির লাগিয়া, এই তেল বাইরনির কারণে আপনারা এটা বাজার যত করতে পারেন, যেমন আজ থেকে 50-60 বছর আগে কিন্তু ছোট ছোট শিশুরার একদম ছোট্ট বয়সের শিশুরার কিন্তু বুনা তেলও কিন্তু এবং মাখাইটা, এবং আমি আরেকটা জিনিসও শুনছি আপনি আমার লোকে একমত হইবা কিনা না জানি না, যে অনেকে কিন্তু অল্প স্বল্প নিজের বাড়ির প্রয়োজনের লাগিয়া অহনও এটা তারা তৈরি করেন এবং এটা মানে নিজের লাগিয়ে রাখি দেন, এরকমও কিতা আসেনি আপনারা?
2: আছে আছে, এরকম আছে
0: আছে,
2: তোমার অল্প অল্প ওইটা বাইর করা যাইব,
0: বাইর করা যাইব নিজে ব্যবহার করলে। এই তেলটার উপকারিতা কিতা?
2: এই তেল তো ঠান্ডা তেল, তো
0: ঠান্ডা তেল শরীরে মালিশ করলে
2: খুবই ভালো, খুবই ভালো,
0: সুবিধাটি
2: হয় না।
0: আপনি তো এখন এই আশ্রমের রক্ষা কর্তা, নিত্য পূজা টুজা সমস্ত ব্যবস্থা আপনি করলেন, তো ফিরারতের দিন কিটা আপনারা মানে পরিকল্পনা কিটা একটু শুনতাম।
1: ফিরারতের যখন কিরকম তারা কিটা করব,
0: আমি সঠিক
1: আমি তো
0: আমরা একটা জিনিস শুনছি যে রথের দিন আপনারা প্রচুর পরিমাণে পিঠা তারপরে মিষ্টান্ন ইত্যাদি এখানেও কিন্তু এটা তৈরি করেন নি
1: আপনারা?
0: হ্যাঁ করেন, করেন
1: শান্তিপুর।
0: আচ্ছা, কথা প্রসঙ্গে একটা জিনিস আপনারে জিগাই, যে বর্তমান সময়ে আমরা সবকিছু কিন্তু প্লাস্টিক,

0: যেমন আপনার এই ফানের ডাব্বা হইন, এই যে তেলের বোতল হইন, চায়ের কাপ হইন, বা যে কোনো কিছু বাজার থেকে আমরা যদি ব্যাগ না লইয়া যাই, পাঁচ ছয়টা প্লাস্টিকের ব্যাগ লইয়াই হই, এই প্লাস্টিকের জিনিসটি আপনারা কই ফালাইন, নিনা কারোর হাতে তুলিয়া দিন, না ভাঙা টুটা যারা নিতে
1: হয় জ্বালাইলাই তো
0: জ্বালাইলাই দেখুন, আপনার কাছে অনুরোধ করিয়া যাইয়া যে এই যে প্লাস্টিকের যে একবার ব্যবহৃত প্লাস্টিকের যে ব্যাগ আছে, যেমন আপনি কোনোখানে সেবাতে গেলা, কীর্তনের শেষে আপনারা বিভিন্ন রকমের জিনিসপত্র দিব, এই জিনিসগুলি আপনারা অনেকে প্লাস্টিকের মধ্যে করিয়া লইয়াইন, প্লাস্টিকের প্যাকেট ট্যাকেট করিয়া লইয়াইন, এটা জ্বালাইবা না। এখানে আপনারা এই রাস্তা দিয়া আপনি একটু কান ফাতলেই শুনবা বা বিশ্বস্ত দেখিয়া আপনারা দিয়া দিবা যে সে আইয়া এখন এক মাস দেড় মাস পরে পরে আইয়া কিন্তু এটি সংগ্রহ করিয়া নিব। আপনারা গ্রামে একটু চাইলেই লক্ষ্য করবা বা রাস্তাঘাটে হাঁটতে সময় লক্ষ্য করবা যে বড় বড় তার জালি দিয়া প্লাস্টিকের জিনিস ফালানি লাগিয়া দিয়া দিছে, এটার মধ্যে প্লাস্টিক এটা দিত, প্লাস্টিক জ্বালাইলে পরে যে গ্যাস উঠে, যে ধোঁয়াটা যেটা উঠে, এটাও কিন্তু পরিবেশের লাগিয়া খুব খারাপ। সুতরাং যেহেতু আপনি সবসময় এখানের মধ্যে থাকুন, আপনি এখানে রক্ষা করিয়া চলরা, আপনার কাছে এই যে তেলের বোতল, এই যে চায়ের কাপ, চায়ের কাপ তো আপনারা জ্বালাইলি বা ঠিক আছে, কিন্তু অনুরোধ করি যে ইয়ার যে এই ধরনের চায়ের কাপও আপনারা ব্যবহার করবা না, কারণ এটার মধ্যে একটা প্লাস্টিক পাতলা একটা প্লাস্টিক দেওয়া থাকে। আমরা মনে করি কাগজ, কাগজে এক ফুটা জল ফালাইলে কাগজটা নরমই যায়, হয় নি? এই কাগজের চারিদিকে পাতলা একটা প্লাস্টিকের আবরণ থাকে, এই প্লাস্টিকের আবরণে যখন আমরা চাটা নিমু, গরম কিছু নিমু, তখন কিন্তু এটা প্লাস্টিকটা, প্লাস্টিক থেকে বিভিন্ন রকমের রাসায়নিক আছে, এটা আমরা শরীরে গিয়ে ডুববো, এটা কিন্তু শরীরের লাগে খুব খারাপ। এর লাগে হইয়া একটু কষ্ট করিয়া সবের সাহায্য সহযোগিতা নিয়া আগে যে কাপ আছে হয়তো ভাঙবো আবার কিনতে লাগবো, এই কাপগুলিই কিন্তু আপনারা সংগ্রহ করি আনবা। প্লাস্টিকের কোনো কিছুর মধ্যে না খাওয়াটাই ভালো, বা মাটির কোনো পাত্র যদি পাওয়া যায়, মাটির ভাতটার পাইলে এটার মধ্যে খাইলেও কিন্তু অসুবিধা নাই। আর ভাঙা টোটা সংগ্রহকারী এই প্লাস্টিকের যে সমস্ত জিনিস আছে এটা দিলেই বা তাইলে কিন্তু থাকবো। তখন তো আপনার একটা কমিটির তত্ত্বাবধানে আপনারা থাকুন, তো আগের মতো লোক সমাগম তো হয় নাকি? তা না, হয় না,
1: গোবিন্দরে তো এইরকম জল তো সে দিয়া যাইতে হয়েছে।
2: এতক্ষণ ঘর গৃহস্থিতে শুনলেন রবিবারের আড্ডা অনুষ্ঠান আকাশবাণী গোলা শহর। এখন শুরু হচ্ছে মনসা মঙ্গল গান। আজকের পর্ব সৃষ্টি সৃজন, পরিবেশনায় পীযূষ দেবনাথ ও সহশিল্পীরা।

মঙ্গল গানের আজকের পর্ব সৃষ্টি সৃজন, পরিবেশনায় লালজুড়ি কাঞ্চনপুরের পীযূষ দেবনাথ ও তার দল।

ওম সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হেতবে আ পার্বতীর প্রিয় পুত্র গণেশায় নমো নমো। পার্বতীর প্রিয় পুত্র গণেশকে বন্দনা করি।

আর সৃষ্টি সৃজন কথায় অপূর্ব কাহিনী নিরঞ্জন কল্প করি পাতিলেক মায়া আর তাহার সঙ্গেতে হইল এক গোটা কায়া তাহারে ধরিতে চায় পীড়িত মদনে চারিদিক হইল।

আসত রজতম গুণে হইল তিন দেবা। ব্রহ্মায় সৃষ্টি করে বিষ্ণু এ পালন আর শিবরূপে সংহারিবে এতি নবুবন। নাহি ছিল স্বর্গ মর্ত না ছিল পাতাল জল।

সেই প্রভুর করণ হইতে জন্মিল দুইজন, আর মধু কৈটব দুই দৈত্য জন্মিল তখন। প্রভুর করণ হইতে যেই অসুর জন্মিল, তারও বয়ে ব্রহ্মা বিষ্ণু নাবিতে লুকাইল। জন্মিয়া প্রভুরে চায় করিতে সংহার।

তবে ব্রহ্মা ভবানীকে করেন অস্তবন, আর অন্তর্যামী নারায়ণী জানিলা তখন, চক্ষু মেলি নারায়ণী হইলাই অন্তর্ধ্যান, আর চৈতন্য হইয়া চায় প্রভু ভগবান।

মনসা মঙ্গল গান এখানে শেষ হল। সংযোজনায় ছিলেন সতপাড়ায়। এই পর্বটি আগামীকাল বেলা 2:30 মিনিটে পুনরায় শুনতে পাবেন।

শুনলেন মনসা মঙ্গলের সৃষ্টি সৃজন পর্বটি। শিল্পীরা ছিলেন লালজুড়ি কাঞ্চনপুরের পীযূষ দেবনাথ, প্রদীপ নাথ, রবি দেবনাথ, অসীম নাথ, সতীনাথ, নিখিল নাথ এবং নিয়তি নাথ।

0: সারিকা হাম আকাশবাণী আগরতলা তাবুক সিংজাগ সিনি তিনি সারিক জোরানি কবরক আওয়াই পান্ডা পুইলেন খানাবাদি থুমনক থুমনকনি মং খা আইতরমা দেয় থুমনক সৈন্যানি মং হাই নরেন্দ্র দেববর্মা
1: দেবী ও দেবী দেবী তো ফ্লাইছিল আর
2: ও দান রেস ফাইবলে তাও ফাই দান রেস নন বা নুক বালুক সুকাবলে
1: আও ফাইনেন জরামা ফাইজে এটা তাও কে বাইসে মানে তালসে কামিও কাতুক

0: थाइमानि सिनि आवारनि खबर खै बाहिसलाय देबि काम नांबाय नाउले
1: सिनि आवारनि खबर खै तासासिरि दानदिरेस थाखसुगु सिद्राय तंखा उसकानि हर दामलिन जों मुसुक मा बदसा सिख खबुद लांथांगा थांनाय हर खै कुमि मलांसुनि आरो दाकाय थाबुय रांरि जे तंमत लांगै बसला अपरनक बथारि सिख लांसि
0: आं काबुय तंमा खबर दाना थाना हरसुला
1: ए आ आ दाकाय बुङा जानो दाकाय बुजामनि बसला नङा थांगा
0: মতি খবর ফাই খা পাইখাই নানি বুখা তঙ্গাই আমি নাই তঙ্গমাইয়া দেবী আনি বুখা মতির ফাই খা পাইখাই না খবর কামরা কাইসেছে তং কিছু সাই খাছি দে দেবী খাই আনি বুখা কেসা কেসাং বেশি না
1: খবর কাহাম বাতাই তাম তাকলাই চিনি অরণি মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট খাই কাহাম নংখা খরকি বা পরীক্ষা রিমা বিসিংহ খরক সিসা পাস খাইকা
0: এ মতি খবর ফাই খা পাইখাইছে খাই কিসা বুখালে তো তঙ্গা দঙ্গ আইকে আং থাংগ্রাসিনো গাই দো দেবি সারিগো নঙা নারো কিসা ফাই থাংকাই দি নংবাই কৌর কওয়াং সালাইনা দঙ্গো বুঝিখা
1: দা কোন থাংগ্রাসি দিকাই দান রেস ন আং সারিগো নি নারো ফায়ান
0: আও আসুন ক হা বাবু ও রুমা সুলে রুমা রুমা বিয়াং সলে রুমা এ রুমা রুমা তংরা দে রুমা ও বক সিখনা ইয়ালে বন্তিনি এ রুমা নং তংরা দি হ খনাই দা নিন ও বখা শিখছে নন তিনি আংরি ফ্রি গ্রাম ইয়ে দে নমুসে খাসি মানানি নানা নানা ইকলা মান জাকা
2: ইয়াকা নি মান ইয়াকা দি
0: ইয়াকা ইয়া ইয়াকা ইয়া তাং ইয়াকা নানি বা
2: নি ইয়াকা দি
0: আপেল সাদি আপেল নি বা আপেল তো
2: ফেমি আপেল চাই ইয়াকা দি ইয়াকা দি মান
0: তাং খাং সলাই রো মান আগি নানো নুখাইছে খাসি কি ফাইছে আংবে বামজা ফাইও দিন কি তাং আনো নুখি খারনা না নক থাকে না নাসে খা তুই আমার সাইসি মাইলে হ্যাঁ থানায় হিন্দি দিন থাকাই হিন্দি আসে দিন আমি সুতি মাই ওইসে নঙার ফাইজে গিয়া হিন্দি দিন থানায় নিনবাই নগ নাম নাবলে
2: হিন্দি
0: হিন্দি থাকাই নাই হিন্দি আপেল বাক্সালাই থাকাই না হিন্দি হিন্দি জানো কাইসা

0: Excuse me. Angkangka.
1: Hah?
0: Andreas,
2: Ren ini.
0: Dan Andreas tadi
3: kan
0: kau itu kan.
4: আগো শুনিয়া তাহ নিরেশ নেই বহল লামাতে হিম লাইনে নাগানো ফাইদে তাহ ফাইদে বুকুক ফাইদে দেবী ফাইদে রিমি কাবলাই টাই যিনি লাম টানো যেন টানলাইনে নাই পালখাই ফাইদে ইটা কাপছে দি
0: আও ফাইদে রিমি নাকছে দি থাকছে দি

আশক জরতেই চাইখ্যা রেজাবমুং শশীন্দ্র দেববর্মানী খরং বাই রেজাবজাক রেজামুং আকাশবাণী আগরতলা অবনী লগিন পাইখ্যা যিনি তিনি সারিক জরানী কক বরক আওয়াই পান্ডা যতন হাম্বাই খুলম বাইখ্যা

পকবরক অনুষ্ঠান এখানে শেষ হল। আকাশবাণী আগরতলা আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। এরপরে শুনবেন ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল, চলবে 13ই আগস্ট পর্যন্ত। সর্বদলীয় বৈঠকে আজ উপস্থিত 40টি দলের 50 জনেরও বেশি নেতা। বৈঠকে NCPI থাকায় বিরোধী দলগুলি প্রথমে প্রতীকী ওয়াকআউট করলেও পরে বৈঠকে যোগ দেয়। পশ্চিমবঙ্গের হাওড়ায় আমুলের দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম মিউজিয়াম অফ ওয়ার্ড বা শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন। জম্মু ও কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চে ভূমিধ্বস ও হরপাবানে 11 জন নিহত, নিখোঁজ 7, উদ্ধারকাজ চলছে। ইরানের IRGC-কে লক্ষ্য করে বিমান হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব দিতে তারা প্রস্তুত বলে ইরানের হুঁশিয়ারি। জাপান ওপেন ব্যাডমিন্টনে খেতাব জয় PV সিন্ধুর। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি আর্জেন্টিনা স্পেন। আসছি বিস্তারিত খবরে। সংসদের বাদল অধিবেশন আগামীকাল শুরু হবে, চলবে 13ই আগস্ট পর্যন্ত। অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আলোচনা ও পাশের জন্য উত্থাপন করা হবে। এর আগে আজ সরকার সংসদ ভবনের অ্যানেক্সে একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের

0: সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, রাজ্যসভায় বিজেপির দলীয় নেতা জগৎপ্রকাশ নাড্ডা এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল ও ডক্টর এল মুরুগান উপস্থিত ছিলেন। এছাড়াও বৈঠকে আপনা দলের নেত্রী অনুপ্রিয়া প্যাটেল, জেডিইউ নেতা সঞ্জয় ঝা, টিডিপি নেতা লাভু শ্রীকৃষ্ণ দেবরায়ালু, কংগ্রেস নেতা জয়রাম রমেশ, সমাজবাদী পার্টির নেতা ধর্মেন্দ্র যাদব, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার রাজ্যসভা সাংসদ মহুয়া মাঝি সহ 40টি রাজনৈতিক দলের 50 জনেরও বেশি নেতা অংশ নেন। বৈঠক শুরুর পরই ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া NCPI এর অংশগ্রহণের প্রতিবাদে বিরোধী দলগুলি প্রতীকী ওয়াক আউট করে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অংশ নেওয়া এই দলে সম্প্রতি বেশ কয়েকজন বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সাংসদ যোগ দিয়েছেন। তবে নিজেদের প্রতিবাদ জানানোর পর বিরোধী দলের সদস্যরা বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে কিরেন রিজিজু সমস্ত রাজনৈতিক দলের কাছে সংসদের কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন করার এবং গঠনমূলক আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য বিশৃঙ্খলা বা হট্টগোলের পরিবর্তে অর্থবহ বিতর্ক অত্যন্ত জরুরি।
1: कोई पार्टी या कोई मेंबर अपना जो भी बात रखना चाहता है पार्लियामेंट में पूरा रख सकते हैं। मैं विपक्ष के साथियों को कहना चाहता हूं कि पहले में भी पार्लियामेंट को काफी चलाने में दिक्कत आई थी क्योंकि हंगामा बहुत ज्यादा हुआ था। हंगामा होने से कोई लाभ नहीं होता है और लोग पसंद नहीं करता है। लोग चाहते हैं कि पार्लियामेंट सुचारू रूप से चले। इसलिए मैं फिर से सब पार्टी के नेताओं को मैं अनुरोध करता हूं कि पार्लियामेंट अच्छी तरह से चले, इसमें सब लोग योगदान करें और हम भी विपक्ष के बात सुनेंगे और विपक्ष भी हमारे बात सुने।
0: তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র জানান, কংগ্রেস, সমাজবাদী পার্টি, DMK, JMM, তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টি সহ সমস্ত বিরোধী দল বৈঠক থেকে ওয়াক আউট করেছে। NCPI কোনো স্বীকৃত সংসদীয় দল নয় বলেও তিনি অভিযোগ করেন।
2: অল পার্টি মিটিং এ সমস্ত অপোজিশন পার্টি আমরা আজকে ওয়াক আউট করেছি মিটিং থেকে। আর কারণ এই যে আমাদের বাংলার যে 20টা MP আনরেকগনাইজ NCPI তে তারা বলেছে তারা যোগদান করেছে, স্পিকার কিন্তু তাদের এই মার্জারটা এখনো অ্যাপ্রুভ করেনি এবং তাদের কোনো রেকগনিশন নেই, মার্জার অ্যাপ্রুভ হয়নি এবং তাদের যে ডিসকোয়ালিফিকেশন পেটিশন সেটা এখনো পেন্ডিং।
0: রাজ্যসভায় কংগ্রেসের নেতা প্রমোদ তিওয়ারি এই ওয়াকআউটকে বৈঠকে NCPI কে আমন্ত্রণ জানানোর বিরুদ্ধে একটি প্রতীকী বয়কট হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে সর্বদলীয় বৈঠকে বিরোধী দলগুলির প্রতিবাদের তীব্র সমালোচনা করেছেন NCPI নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্রের লক্ষ্যেই তাদের লড়াই চলবে বলে জানিয়েছেন শ্রী বন্দ্যোপাধ্যায়।
3: হম লোক তো পার্লামেন্ট চেয়ারপার্স মিনিস্টার কো চিঠি মিলনে কা বাদ হম লোক আয়ে উই আর দি ফার্ম বিলিভার্স অফ দি প্রিন্সিপলস অফ সেকুলারিজম কমুনাল হারমনি অ্যান্ড ইউনিটি অফ দি কান্ট্রি বাট আলটিমেটলি ইফ ইট ইজ দ্য সিচুয়েশন দিস ইম্পর্টেন্ট ম্যাটার্স আর টু বি টেকেন আই হ্যাভ সেড হাউস বিলংস টু দ্য অপোজিশন দে আর টু বি টেকেন ইন টু কনফিডেন্স অ্যান্ড ইফ নেসেসারি গভর্নমেন্ট শুড বি ব্রড মাইন্ডেড অ্যান্ড হাউস শুড রান প্রপারলি।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ ভার্চুয়ালি পশ্চিমবঙ্গে হাওড়ার সাঁকরাইলে দুগ্ধ উৎপাদন সমবায় সমিতি আমুলের দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করেন। নিউটাউন বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে অমিত শাহ বলেন, বিশ্বের শ্রেষ্ঠ এই সমবায় দেশে দুগ্ধ শিল্প ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে বিপ্লব এনেছে। 700 কোটি টাকা বিনিয়োগে বাংলায় বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র স্থাপিত হতে চলেছে। এছাড়া সমবায় দপ্তরের ERCS পোর্টালেরও উদ্বোধন করেন তিনি। এর আগে শ্রী শাহ জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম মিউজিয়াম অফ ওয়ার্ড বা শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন করেন। ডিজিটাল মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা AI এর যথাযথ ব্যবহারের মাধ্যমে ভারতীয় ভাষাগুলিকে সমৃদ্ধ ও সুরক্ষিত করার আহ্বান জানান তিনি। দেশের ভবিষ্যৎ গঠনে গ্রন্থাগারের ভূমিকার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যথাযথ ভাষা শিক্ষা না হলে সে দেশের প্রকৃত সংস্কৃতি আত্মস্থ করা কোনোভাবেই সম্ভব নয়।
4: জব তক হামারি আনি ওয়ালি পিড়িয়া মেরে সামনে বেঠে হুয়ে বিদ্যার্থী বচ্চে ভাষা শব্দ সে বনতি হে শব্দ ভাব সে উৎপন্ন হতা হে আর ভাষা সে সংস্কৃতি বনতি হে সংস্কৃতি কি অভিব্যক্তি হতি হে এই যাত্রা কো নহি জানেঙ্গে তব তক ইস দেশ কা সাংস্কৃতিক পুনরুদ্ধার হইহি নেই সকতা।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ইউরোপের 3 দেশ সফরে রওনা হয়েছেন। মলদোভা, উত্তর ম্যাসিডোনিয়া ও রোমানিয়া ইউরোপের এই 3টি দেশে সফরের ফলে এই দেশগুলির সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। জম্মু ও কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চ জেলায় আজ ভোরে প্রবল বর্ষণের ফলে ভূমিধ্বস ও হরপাবানে অন্তত 11 জন নিহত, নিখোঁজ 7। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, পুঞ্চ জেলার সুরানকোট তহসিলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে। অবিরাম বৃষ্টি ও ক্ষতিগ্রস্ত রাস্তার কারণে প্রতিকূল পরিস্থিতির মধ্যেই নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চলছে। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অবিলম্বে ত্রাণ ও সহায়তা প্রদানের জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ দিল্লি সফরের মাঝপথেই আজ বিকেলে জম্মুতে ফিরে এসেছেন। স্থানীয় প্রশাসনের সহায়তায় উদ্ধার ও ত্রাণ দলগুলি ক্ষতি

ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। আবহাওয়া দফতর আগামী 23 জুলাই পর্যন্ত জম্মু ও কাশ্মীর জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এদিকে গতকাল সন্ধ্যা থেকেই রাজৌরি ও পুঞ্চ জেলায় অবিরাম বৃষ্টিপাত হচ্ছে। রাতের বেলা ভারী বর্ষণের ফলে নদী ও খালবিল উপচে পড়ায় নিচু এলাকার বেশ কয়েকটি স্থানে উদ্বেগ দেখা দিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল AIR নিউজ কলকাতাতে। জর্ডনে মার্কিন সেনা হত্যার পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্র আজ ইরানের আধাসামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC-কে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তারা ইরানের উপকূলীয় নজরদারি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সামুদ্রিক সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত করার কেন্দ্রগুলিতে আঘাত করেছে। 8 দিন ধরে চলা এই মার্কিন অভিযানের ফলে কী পরিমাণ সামরিক সরঞ্জাম বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে ইরান এখনও পর্যন্ত কোনো সামগ্রিক তথ্য প্রকাশ করেনি। এদিকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘাত অব্যাহত। অন্যদিকে IRGC দাবি করেছে তারা ইরানের আহভাজ এলাকায় যুক্তরাষ্ট্রের একটি MQ-9 ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে। কেন্দ্রীয় খাতাম আল আম্বিয়া সদর দফতরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে কোনো আগ্রাসী কর্মকাণ্ডের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর ও ধ্বংসাত্মক পদক্ষেপ নেবে। লিথুয়ানিয়ার ভিলনিয়াসে অনুষ্ঠিত চলতি বছরের 37তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড IBO-তে ভারত একটি সোনা ও 3টি রূপ জয় করেছে। হরিয়ানার ভাববা গুণওয়াল স্বর্ণপদক জিতেছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে সৌমিল মাইতি, রাজস্থান থেকে নিশীত কালানি এবং পাঞ্জাব থেকে আনমোল কুমার রৌপ্য পদক জয় করেছেন। গায়নায় পোমেরুন নদীর কাছে 116 জন যাত্রী ও ক্রুসহ একটি ফেরি উল্টে গেছে। গায়নার প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস জানিয়েছেন এখনও অবধি 53 জনকে উদ্ধার করা হয়েছে। জাপান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন PV সিন্ধু। ভারতের প্রথম ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে জাপান ওপেন খেতাব জিতে ইতিহাস গড়লেন তিনি। ফাইনালে আজ সিন্ধু 21-17 ব্যবধানে জাপানের একানে ইয়ামাগুচিকে হারিয়ে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এজন্য PV সিন্ধুকে অভিনন্দন জানিয়েছেন। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা আজ স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। স্পেনের সামনে দ্বিতীয়বার খেতাব জয়ের হাতছানি। অন্যদিকে খেতাব ধরে রাখতে মরিয়া গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ জিতলে তারা পরপর দুবার বিশ্বকাপ জেতা তৃতীয় দল হবে। এর আগে ইতালি 1934 ও 1938 ও ব্রাজিল 1958 ও 1962 সালে পরপর দুবার বিশ্বকাপ জেতে। এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে হারিয়ে চলতি ফুটবল বিশ্বকাপের ব্রোঞ্জ পদক জিতে নিল ইংল্যান্ড। গতরাতে তারা ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে দেয়। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড তৈরি হলো এই ম্যাচে। এছাড়া নিজের জোড়া গোলের ফলে এই ম্যাচে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তালিকায় প্রথম স্থানে উঠে এলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। চলতি বিশ্বকাপও সর্বোচ্চ গোলদাতা হিসেবে প্রথম স্থানে উঠে এলেন তিনি। চলতি প্রতিযোগিতায় এই নিয়ে 10টি গোল রয়েছে তাঁর। দ্বিতীয় স্থানে 8টি গোল করে রয়েছেন লিওনেল মেসি। আজ ফাইনালে এমবাপেকে ছাপিয়ে যাওয়ার সুযোগ থাকবে তাঁর। লর্ডসে ভারত ও ইংল্যান্ডের মধ্যে সিরিজ নির্ণায়ক তৃতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ভারতের সামনে জয়ের জন্য 388 সামনের লক্ষ্যমাত্রা রেখেছে। নির্ধারিত 50 ওভারে ইংল্যান্ড 3 উইকেটে 387 রান করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল, চলবে 13 আগস্ট পর্যন্ত। পশ্চিমবঙ্গের হাওড়ায় আমুলের দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি আর্জেন্টিনা স্পেন। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ শুনুন 7:50।

আকাশবাণী আগরতলা কক্তমা পরিও বিথিকা দেববর্মা তিনি নিয়ে কক্তমা বুবাক রোগনখা কেন্দ্রনি সংসদ বেচিপ নি মন্ত্রী কিরণ রিজিজু সংসদ নি বুসকাং ওয়াতেমলনি অধিবেশন কচাং কচাং খে চালক না বাকে কেবেং নাই আদং রকনো চুবাচু সানকা অ তাল নি বুসকাং নৈচি নৈ সাল নি সেমি নৈচি চার জুলাই সাল জোড়া কচাম আউলি নিচি ব্রীমতাই খলা ও সংসার জাগানো সালসনি রময় শিরিশি তিনি খারচি মতাইতের হাস্তে ফা ইন্ডোসেনারে ডিনালু হদানি যত বেরেমনি বড় রক্ন আলকা খে চুকনাই বড় রক্ন ফান গনাং খালাই তিসানানি থানসাকে সামং তাংনা কবক্ষা ফিফা হায়ুং কাপ ফুটবলনি ফাইনাল থমুং তিনি হরনি দামচিনি তামৈ সতী থামচি ও আর্জেন্টিনা বা স্পেন নিবিশিং অঙ্গানু তাবু কক্তমা শুক্রবুই কেন্দ্রনি সংসদ বেচিপনি মন্ত্রী কিরণ রিজিজু সংসদ নি বুসকাং ওয়াতিমলনি অধিবেশন কচাং কচাং খে চালক না বাগে কেবেং নাই আদং রোগনি চুবাচু সানকা কক্তমা থুমনাই রোগনি থানিব যত রাজনৈতিক বদল ওয়াতিমলনি অধিবেশনী সামং

0: তাংকসাং কসাং খে চালক নাবগে চুবাচু সানমানি কক শাখা সংসদীয় মন্ত্রী শাখা সংসদ যত নিতে হাফাংনি বুখাক্তে অধিবেশন জুদা জুদা কেরং সামনানিতে বিল খুরসা জাগান বখা খলাই শাখা কেবেংনাই বদলনি আদং রুকনি লগি হাফাং বদলনি আদং রুকব চুবালাই সামুং তাংলাইয়ানো খুরচাইমানো খনানি সিমিনো সংসদনি ওয়াতেমলনি অধিবেশন চেঙ্গান আবুনি সেকাং তিনি সংসদ ভবনী এনেক্সো যত বদলনি কগলাম অংখা আরো আচুক ফাংনি সামুং তাংখা নাইমুথাং মন্ত্রী রাজনাথ সিং কুবুনি বিশিং মানজাখা সংসদীয় মন্ত্রী কিরণ রিজিজু রাজ্যসভানী অজা জে পি নাড্ডা ইয়াং পান্দা চেংমানি কিসা তংখেনো ন্যাশনাল সিটিজেন পার্টি পান্দা ও মানজাকমা বয় পান্দা ইয়াকারে থাংবায়ও কেপেংনাই বদলনি আদংরো কেন্দ্রনি কতালতে স্নাম ফিরজাকনাই ফান মন্ত্রী প্রহ্লাদ যোশী শাখা ভারত তাবুক নপুইলা লাদাখনি পোগা বেলিও জিও থার্মাল ওয়েল চেঙ্গেরিখা অমবাই হা কতনি পুইলা মেগাওয়াট কাইসা ফাপ বাই চিং ফেরাং তাংবতাংনি লামা ফুয়ার জাগানে সোশ্যাল মিডিয়ানি পোস্ট কাইসাও মন্ত্রী যোশী শাখা তৈয়ং তলানি সেমি চিবরিসাই ফুট কুচুগ সা সাই মিটার কুচু খে খুরজাক ও হাকর রোগ থিতি খেলাইনানি তে হায়ুংনি বাকে ক্লিন এনার্জি সামুঙ্গ ফুনাংনানি অবকাইসা ইয়াপ্রি সেমুং ব্যাডমিন্টনও ওয়াইনি অলিম্পিক মেডেল মাননায় পি বি সিন্ধু তিনি বিনি পুইলা জাপান ওপেন চ্যাম্পিয়ন অংখা বন পুইলা ভারতনি অঙ্গে অ বরম মানো ও জাপান থংকরং ওয়াইথাম তাই হায়ুং চ্যাম্পিয়ন আকানে ইয়ামাগুচিনো 21-17 সেট ম্যাচেনে কপ্লাই অংখা পি বি সিন্ধু জাপান ওপেন চ্যাম্পিয়ন অংমাবাই মন্ত্রী বহরক নরেন্দ্র মোদী বনো খা কাহাম ইয়াফারকা অতালনি বুসকাং নৈচি নৈ সালনি সিমি নৈচি চার জুলাই সালজোড়া কচাম আউলিনি চিব্রি মোতাই খলাও সংসার জাগানো সালসনি রমুই শিরিশি তিনি খারচি মোতাই তের ও তের নুরগিনো তিনি আমচাইনি এমএলএ এবার তের কমিটিনি চেয়ারম্যান রতন চক্রবর্তী তেরনি থাই বেড়াই নাইকা বেড়াইমা জোড়াও বাণিক তেয়ার খেলাইমানি নাইমুথাংনি শেপ মালখুং থাংলাই শুনো নাইকলনানি তংখর সাপ সুত্রা নংজাকনাই তৈ চিং ফেরাংনি শেপ তে মোতাই খুলুমনা ফাইনাই রগ্নো চুবানা বাগে বেবাক ফাইসিং নো চেরি নাইকা খারচি মোতাই তৈ তের কসংখে পাইরেনানি বাগৈনো নাংমানি বেবাক ফাইসিং তেয়ার খালাই জাগৈ টঙ্গ খুরসারতাই কলাইও তাকলাই বিশিও খারচি তেরনি ওয়ানসুক তাংখা এক পের মাকে নাম বেড়াইকৃ মন্ত্রী সুশান্ত চৌধুরীনি আচুক ফাংবাই তিনি ভারতীয় জনতা পার্টিনি পঞ্চায়েত বেডেক হিসাবইন সালথাং মজলিশপুর কামি পঞ্চায়েতনি যত চংজাক লুকু আদং বুথ কাসকু তে কুবুন অজারকনি পান্দা কাইসা অংখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই টংবায়ু আকাশবাণী কক্তমা আপডেট মান্না বাকে লগ ইন খেলাই দিয়ে www.newsonair.com নিউজ অন এয়ার অ্যাপ তাই টুইটার বাই ফেসবুক প্ল্যাটফর্ম এ আই আর নিউজ এলার্টস ইউটিউবও নাই দিয়ে নিউজ অন এয়ার অফিসিয়াল আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক্তমা আপডেট মান্না খেয়ে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক ও এ আই আর নিউজ আগরতলাতে ইউটিউবও আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙ্গানো হাস্তে ফাইন্ডোশনার এডি নাল্লু হদানি যত বেরেমনি বড় রগ্ন আলকা খে চুকনাই বড় রগ্ন ফান গনাং খেলাই তিসানানি থানসাকে সামং তাংনা কবখা তিনি আগরতলানি রবীন্দ্র শতবার্ষিকী ভবন দ্য স্মাইল ফাউন্ডেশনে ফিল বা সংসামা মেল কক নারকমা ও ব অকবক মুগ্ন নারকা হাস্তে ফা শাখা 2047 বিশিনি বিশিং ফিয়কজাক ত্রিপুরা সনামনানি নাইমং আফরুন সৈ এঙ্গানো জেফরু হদানি যত বাবাইনি তলা তংনাই বড় রোগ বড় মান্নাইতে বাই থাং চুকজাক অঙ্গেই বাঁচাওয়ানো বরকনি হামক্রাইনি বাকে হাস্তেতে কেন্দ্র হাপাং সকাংবাড়িয়া মকল কাইচমুই সামুং তাঙ্গি দো হাস্তে পা শাখা
1: দিব্যাঙ্গন বলে তো এ কাম নেই কর সকতা ও কাম নেই সকতা এসা নেই হ্যায় অভি ব্লাইন্ড পিপল আইএএস বনে হ্যায় কুছ দিব্যাঙ্গন জো চল নেই সকতে হ্যায় ও ডক্টরস ভি বনে হ্যায় ওয়েসে হি जो दिव्यांगन है उनके हिसाब से कुछ वर्क वो विदाउट एनी प्रॉब्लम वो कर सकते हैं
0: মেলো হাস্তে ফা আলাই দেখে চুকজাক রোকনি হামক্রায় জুদা জুদা বাই থাং খাতুঙ্গুই সামং তাংলাই মথা রোকনো বলাইখা মন্ত্রী বহরক নরেন্দ্র মোদী অতালনি নৈচিদক শালমারি কক্তি শালনি ফুংদাম চিসাও আকাশবাণী মন কি বাত পান্দা ও হা কতরতে বুইহা কতনি লুকুরক বাই কগলাম শালায়ানো অবঙ্গানে মন কি বাত পান্দানি ফিল সারা থামচিদক বেরেমনি পান্দা মন্ত্রী বহরক লুকুরকনো বরকনি ওয়ানসুকমা খাকামা কক মন কি বাত তো সাহনানি বাগে কবক্ষা মাইগভ ওপেন ফোরামো এবার নমো অ্যাপস লুকুরকনি ওয়ানসুক মুরগ্ন রহরি মানানো টোল ফ্রি নম্বর 1800117800 অ নম্বর কল খেলাই হিন্দি এবার ইংরাজি বাই ওয়ানসু মুরগ্ন

রেকর্ড খালাই মানানো আবনো কারিব 1922 নম্বর মিস কল রিউ যে লিঙ্ক মানানো আরব SMS খালাই মানবায়ানো ফোন লাইন ও তালনি বুসকাং সাল নই চিব্রী সালমারি জরা ফিয়কজাক টঙ্গানো বরক লেখ হামুনতে লুকুরকন হজা খালাই তিসানা বাগে শান্তির বাজার মহকুমা প্রশাসন তে শান্তির বাজার আউলি মথানি শাক থার্মা বাই তিনি শান্তির বাজার আউলি ও হজাক মুঙ্গনাং লামা থুংনুক যুগালি জাখা ফিফা হায়ুং কাপ ফুটবল নি ফাইনাল থমুং তিনি হরনি দামচিনৈতে সতী থামচি ও আর্জেন্টিনা বাই স্পেন নি বিশিং অঙ্গান ইয়াং অ বাতাইমুঙ্গ ইংল্যান্ড ফিল থামনি থাইমানখা মিয়া হর মায়ামি ও সংসাজাক থমুঙ্গ ইংল্যান্ড গোল কায়দো কাইব্রি নি ফের বাই ফ্রান্স ন ম্যাচে নেই অ থাইমানখা ইংল্যান্ড নি বোকাও সাকা হ্যাট্রিক খালাইকা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি সেকেন্ড ডিভিশন লিগ ফুটবল বাতাইমুনি তিনি থুমুঙ্গ মৌচা ক্লাবতে ত্রিপুরা পুলিশ নিবিশিঙ্গ ড্র অংখা আবুনি বাগে বদল কাইনিন পয়েন্ট কাইশাকে মানখা বুসকাং দামনি চিব্রিয় সালথাং গুমতি সালগ্রাতে সিপাহী চলা হাঙ্কর বেলাইখে ওয়াতে ওয়া।

ওকা ওসাকা হেট্রিক খালাইকা। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলচাক অরণি সেকেন্ড ডিভিশন লিগ ফুটবল বাতাইমুনি তিনি থুমুগ মৌচা ক্লাবতে ত্রিপুরা পুলিশ নিবিশিঙ্গ ড্র অংখা আবুনি বাকি বদল কাইনিন পয়েন্ট কাইশাকে মানখা। বুসকাং দামনি চিব্রিয় সালথাং গুমতি সালগ্রাতে সিপাহী চলা হাঙ্কর বেলাইখে ওয়াতে ওয়াগুই মানুহিনী হজাক মৌরিখা নবার তৈবার নাইখুং খনা সালনি সাকানি তুংমারি থামচিনি ডিগ্রি তাই খামানি নৈচিদক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গন তিনি সালনি সাকানি তুংমারি তংমানি থামচিসা দশমিক বুড়ি ডিগ্রি তাই খামানি নৈচিদক দশমিক নৈ ডিগ্রি সেলসিয়াস শারিকনি দাম্বা তামুই সতি থামচি চড়া ওয়াতে ওয়াখা বুড়ি দশমিক বুড়ি মিলিমিটার পাই থাকো ককতুমা বুবাক রোগ দিশা পড়িব। কেন্দ্রনি সংসদ বেচেপনি মন্ত্রী কিরণ রিজিজু সংসদ নি বুসকাং ওয়াতিমলনি অধিবেশন কসাং কসাং খে চালক না বাগে কেবেং নাই আদং রকন চুবাচু সানকা অতালনি বুসকাং নৈচিনি সালনি সেমি নৈচিচার জুলাই সাল জোড়া কচাম আউলিনি চিব্রি মতাই খলাও সংসদ জাগানো সাল স্নে রময় সুরিশিতিনি খারচি মতাই তের হাস্তে ফাইন্ডেশনারি টিনালু হদানি যত বেরেমনি বড় রকন আলকা খে চুক নাই বড় রকন ফান গনাং খালাই তিশান থানি থানসাকে সামুং তাংনানি বাগে কবক্ষা ফিফা হায়ুং কাপ ফুটবলনি ফাইনাল থুমুং তিনি হরনি দামচি নেই তামুই তাই সতী থামচিও আর্জেন্টিনা বাই স্পেননি বিশিং অঙ্গানো ককতুমা তিনি বাকে অরণ্য পাইখা উলনি ককতুমা আওয়াই অঙ্গানো খানা ফুং দামস নি তামুই সতী ব্রিজিও

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু সমাজের সর্বস্তরের মানুষকে দিব্যাঙ্গদের ক্ষমতায়নের লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ছাত্রছাত্রীদের ভালো ফলের জন্য রাজ্য সরকার ভালো পরিবেশ গড়ে তুলতে অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামীকাল থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু। ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে মোকাবিলা। রাজ্যেও ফুটবল প্রেমীদের মধ্যে উৎসাহ। এবারে বিস্তারিত খবর। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু সমাজের সর্বস্তরের মানুষকে দিব্যাঙ্গদের ক্ষমতায়নের লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে দ্য স্মাইল ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন। রাজ্যপাল বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ত্রিপুরা গড়ার লক্ষ্যে তখনই সফল হবে যখন সমাজের সর্বস্তরের প্রান্তিক মানুষের মর্যাদা, অধিকার ও স্বনির্ভরতা নিশ্চিত করা যাবে। তিনি বলেন, দিব্যাঙ্গরা সমাজের বোঝানন, তারা সমাজের শক্তি, তাদের কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকার অধিকার ভিত্তিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে। তিনি জানান, দিব্যাঙ্গদের জন্য ইউনিক ডিসএবিলিটি আইডেন্টিটি বা UDID কার্ড প্রদান, মাসিক সামাজিক ভাতা এবং বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ পেনশন চালুর মতো একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
1: দিব্যাঙ্গন বলে তো ये काम नहीं कर सकता, वो काम नहीं सकता, ऐसा नहीं है। अभी ब्लाइंड पीपल IAS बने हैं, कुछ दिव्यांगन जो चल नहीं सकते हैं वो डॉक्टर्स भी बने हैं। वैसे ही जो दिव्यांगन है उनके हिसाब से कुछ वर्क वो विदाउट एनी प्रॉब्लम वो कर सकते हैं।
0: অনুষ্ঠানে রাজ্যপাল দিব্যাঙ্গদের উন্নয়নে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার অবদানের প্রশংসা করেন। তিনি ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের উদ্যোগে অমরপুরে গঠিত দিব্যাঙ্গ সদস্যদের স্বনির্ভর গোষ্ঠী সক্ষমের সাফল্যের কথাও তুলে ধরেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ছাত্রছাত্রীদের ভালো ফলাফল করতে হলে ভালো পরিবেশ প্রয়োজন। রাজ্যে সেই পরিবেশ গড়ে তুলতে সরকার অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ আগরতলার শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হলে বিজেপির 8 নম্বর টাউন বর্দোয়ালী মণ্ডলের উদ্যোগে আয়োজিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, আজকের ছাত্রছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ। দেশ ও সমাজ গঠনে নতুন প্রজন্মের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

ভালো ছাত্রছাত্রী হওয়ার পাশাপাশি নিজেদের ভালো মানুষ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ বিজেপির 8 নম্বর টাউন বর্দোয়ালী মণ্ডলের কর্মকর্তারা। আগামী 22 জুলাই থেকে 28 জুলাই পর্যন্ত পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে 7 দিনব্যাপী ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা। উৎসবকে কেন্দ্র করে আজ স্থানীয় বিধায়ক তথা মেলা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন। পরিদর্শনকালে মেলার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচলের নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা, পানীয় জল, বিদ্যুৎ সরবরাহ এবং দর্শনার্থীদের জন্য বিভিন্ন পরিষেবা ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি। তিনি বলেন, প্রতিবছর বহু পুণ্যার্থী খার্চি পূজা ও মেলায় অংশ নেয়, তাই খার্চি পূজা এবং মেলা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। উল্লেখ্য, এবছরের খার্চি মেলার ভাবনা এক পের মা কে নাম। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে আজ ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত ভিত্তিক বৈঠক কর্মসূচির অংশ হিসেবে পশ্চিম মজদিশপুর গ্রাম পঞ্চায়েতের সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধি, বুথ সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ কার্যকর্তাদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রী শ্রী চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস মন্ত্র এবং অন্তর্দ্বয়ের আদর্শকে সামনে রেখে শেষ প্রান্তের মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার। সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশের শ্রীনগর আউটপোস্টের উদ্যোগে পোয়াংবাড়ি ইংলিশ মিডিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আইনি সচেতনতামূলক প্রয়াস কর্মসূচি অনুষ্ঠিত হয়। সচেতনতা কর্মসূচিতে স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় স্বাস্থ্য অধিনিয়মের গুরুত্বপূর্ণ দিক, নাগরিকদের অধিকার ও দায়িত্ব এবং আইনের শাসনের গুরুত্ব সম্পর্কে সচেতনতার উপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন পুলিশ আধিকারিক স্বপন মল্ল ও স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক শ্যামল নম প্রমুখ। কেন্দ্রীয় নব ও পুনর্নবীকরণ শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, ভারত প্রথমবারের মতো লাদাখের পুগা ভ্যালিতে জিও থার্মাল ওয়েল অর্থাৎ ভূতাপীয় কূপ চালু করেছে, যা দেশের প্রথম 1 মেগাওয়াট ভূতাপীয় বিদ্যুৎ প্রকল্পের পথ প্রসারিত করেছে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, সমুদ্রপৃষ্ঠ থেকে 14,000 ফুটেরও বেশি উচ্চতায় 1,000 মিটার গভীর খনন করা এই কূপগুলি টেকসই এবং সারা বিশ্বের জন্য ক্লিন এনার্জি ব্যবহার করার দিকে একটি বড় ধাপ হিসেবে চিহ্নিত করে। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশন সুষ্ঠুভাবে চালানোর জন্য বিরোধী সদস্যদের প্রতি সহযোগিতার অনুরোধ জানিয়েছেন। সংবাদ মাধ্যমের কাছে তিনি সব রাজনৈতিক দলকে বর্ষাকালীন অধিবেশনের কর্মসূচি সুষ্ঠুভাবে চালানোর জন্য সহযোগিতার অনুরোধ করেন। সংসদীয় মন্ত্রী বলেন, সংসদ সবার এবং সরকারের পক্ষ থেকে অধিবেশনের বিভিন্ন আইন প্রণয়নমূলক কাজ ও বিল উপস্থাপন করা হবে। তিনি আশা করেন, বিরোধী দলের সদস্যদের পাশাপাশি শাসক দলের সব সদস্য গঠনমূলকভাবে অংশ নেবেন। কিরেন রিজিজু বলেন, সংসদ যত বেশি দক্ষভাবে কাজ করবে দেশ ততই উপকৃত হবে। উল্লেখ্য, আগামীকাল থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হবে। এদিকে সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সংসদ ভবনের অ্যানেক্সে আজ সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং রাজ্যসভার নেতা জগৎ প্রসাদ নাড্ডা, সংসদীয় বিষয়ক রাজ্যমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল এবং ডাক্তার এল মুরুগানও বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শুরু হওয়ার ঠিক পরে বিরোধী দলগুলি ভারতের ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি NCPI এর অংশগ্রহণের প্রতিবাদে প্রতীকীভাবে সভাকক্ষ থেকে ওয়াক আউট করেন। এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন AIR অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে AIR নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন AIR অফিসিয়ালসে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে AIR নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। তাছাড়াও টোল ফ্রি নাম্বার 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজি

জিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়াও 1922 নম্বরে মিসড কল দিয়ে যে লিংক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন লাইন এই মাসের 24 তারিখ পর্যন্ত খোলা থাকবে। জনগণনার গুরুত্ব সাধারণ মানুষকে বোঝাতে শান্তিরবাজার মহকুমা প্রশাসন ও শান্তিরবাজার পৌর পরিষদের উদ্যোগে আজ শান্তিরবাজার শহরে একটি সচেতনতামূলক পথ নাটক পরিবেশিত হয়। শান্তিরবাজার মহকুমা সাহিত্য পরিষদের নাট্যশিল্পীরা ডিজিটাল জনগণনার নতুন পদ্ধতি, সঠিক তথ্য প্রদানের গুরুত্ব এবং প্রত্যেক নাগরিকের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা নাটকের মূল বিষয়বস্তু হিসেবে তুলে ধরেন। খেলার খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে মোকাবেলা হবে। ভারতীয় সময় আজ রাত 12:30 ফাইনাল ম্যাচ শুরু হবে। ফাইনাল ম্যাচ ঘিরে রাজ্যেও ফুটবল প্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। এদিকে বিশ্বকাপ ফুটবলে তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে জয় পেল ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে বুকাও সাকা হ্যাট্রিক করেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় মৌচাক ক্লাব ও ত্রিপুরা পুলিশের আজকের খেলাটি ড্র হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটি গোল শূন্যভাবে শেষ হয়, ফলে উভয় দল পয়েন্ট ভাগ করে নেয়। আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, গোমতী, দক্ষিণ ও সিপাহী জেলা ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 4.4 মিলিমিটার। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর আজ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তরাখণ্ডে খুব ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়া অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফরবাদ ও উত্তরপ্রদেশের কিছু অংশে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের মতে দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, উপকূলীয় কর্ণাটক, পূর্ব মধ্যপ্রদেশ, গুজরাট, ঝাড়খণ্ড, কেরল, কোঙ্কন, গোয়া, উড়িষ্যা এবং উত্তরপ্রদেশের কিছু স্থানে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সমাজের সর্বস্তরের মানুষকে দিব্যাঙ্গদের ক্ষমতায়নের লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ছাত্রছাত্রীদের ভালো ফলের জন্য রাজ্য সরকার ভালো পরিবেশ গড়ে তুলতে অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামীকাল থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু। ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে মোকাবিলা। রাজ্যেও ফুটবল প্রেমীদের মধ্যে উৎসাহ। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

এতক্ষণ পর্যায়ক্রমে কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে সম্প্রচারিত সংবাদ শুনলেন আকাশবাণী কৈলা শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz-এ আকাশবাণীর কৈলা শহর কেন্দ্র থেকে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: আসুন শুনি ইন্স্যুরেন্সের কিছু গল্প।
1: এক সপ্তাহ ধরে রোজ বৃষ্টি হচ্ছিল, ক্ষেতে সবুজ কিছুই ছিল না, ছিল শুধু বন্যার জল। সবার মতো লাখানের ফসলও জলে ডুবে গিয়েছিল, কিন্তু ও আশা হারায়নি। স্ত্রীর নিরাশ মুখ দেখে ও ভরসা দিয়ে বলেছিল, আচ্ছা কিয়া, ফসল কা ইন্স্যুরেন্স লিয়া, এবার ফসলের লোকসান ইন্স্যুরেন্স কভার করবে।
0: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India. আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স
2: লিয়া। RBI এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার

পর ইন্টারনেটের দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। RBI একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: শুরু করছি অনুষ্ঠান। আমরা কাছে পেয়েছি এই শহরের বিশিষ্ট ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলাম চৌধুরীর। আমি প্রথমেই জানতে চাইব, আপনার শৈশব কোথায় কিভাবে কেটেছে?
1: আমার শৈশব, আমি তো প্রথমে তো আমি টিলাবাজার ভর্তি হয়েছি, আমার মানে সময় মাদ্রাসাতে 2 বছর মধ্যে মধ্যে পড়ছি। তারপরে আমি গেছি আপনার আসিমগঞ্জে, আসিমগঞ্জে এই পাতাকান্দি থানার আন্ডারে, এখানেও ওই 2 বছরের মতো। তারপরে আমি চলে গেছি হাইলাকান্দি, হাইলাকান্দি সিনিয়র মাদ্রাসা একটা আছে, ওইখানে গিয়ে পড়ছি 1969-এ 69 জানুয়ারিতে। তারপরে তো ওইখানে মাদ্রাসার কোর্স পড়লাম, তারপরে আমি প্রাইভেটে আমি ম্যাট্রিক, যেটা ইকুইভ্যালেন্সি হাই আসাম হাই মাদ্রাসা এক্সামিনেশন, ওইটা 1972-তে অ্যাপিয়ার হয়েছি। এবং হাই মাদ্রাসা যে এটা তো লিমিটেড ছাত্র থাকে, তো 2,500 আমি তাই ফোর্থ প্লেস পেয়েছি, ফোর্থ প্লেস নিয়েছি বোর্ডে, এটা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আসামের আন্ডারে। তারপরে ইউনিভার্সিটি কোর্সটা পড়ছি এই হাইলাকান্দি এসএস কলেজে, একদিকে মাদ্রাসাও চলছে, এদিকে আবার নাইট কলেজ হাইলাকান্দি আছিল তখন। ওই ইউনিভার্সিটি 2 ইয়ার্স ইউনিভার্সিটি কোর্সটা করেছি আর কি এখানে। তারপরে বিএ অনার্স নিয়েছি ইকোনমিক্সে, আর ওই তখন আমি ইন্টারভিউ একটা পাইছি, ফার্স্ট ইন্টারভিউ ফেস করছি 1976-এর ফেব্রুয়ারি 8 তারিখে ইন্টারভিউ ছিল। আমি বাড়িতে এসেছিলাম তখন, ওইটা একটা ইন্টারভিউ পাই আমি ইয়ে করলাম, ওইটা রিপ্লাই দিয়েছি আমি যে আমি ইয়ে করলাম ক্যান্ডিডেট হিসাবে। তারপরে ডেট পড়ছে জানি তোমার মনে নেই, ইন্টারভিউ ফেস করছি এবং সিলেক্টেড হয়েছি, তখন অদীপ চৌধুরী ছিলেন ডিরেক্টর। তারপরেই আমি ক্লাসিক্যাল টিচার হিসেবে টিলাবাজারে ইয়ে পাইছি আর কি,
0: কর্মজীবন শুরু,
1: অ্যাপয়েন্টমেন্ট। তারপরে

0: আমি আবার ওই প্রাইভেটে পরীক্ষা দিয়ে মাস্টার ডিগ্রি নিছি গুয়াহাটি ইউনিভার্সিটি থেকে হেরাবিকে, ওটা এখানে চাকরি অবস্থা নিছি, প্রাইভেটে পারমিশন নিয়ে নিয়ে দিছি আর কি। এইল
1: মানে আপনার কর্মজীবন শুরু। তো দেশের মানব সম্পদ বিকাশে শিক্ষকরাই আসল কারিগর, তাই শিক্ষকদের বেশি গুরুত্ব দেওয়া হয়। গতানুগতিক শিক্ষার পরিবর্তে শিক্ষকরা নতুন নতুন পন্থা পদ্ধতিতে শিক্ষা দেবেন, ছাত্রছাত্রীরা শ্রেণীকক্ষে নীরব শ্রোতা বা না হয়ে প্রত্যক্ষভাবে আলোচনায় অংশগ্রহণ করবে, যাতে তাদের সৃজনশীল প্রতিভার বিকাশ হয়। আর তাকে সফল করতে শিক্ষক সমাজের যে দায়িত্ব, তা কতটুকু সফল বলে আপনি মনে করেন?
0: সরকারি যে কোর্স, যেটা সরকারি স্কুলে, এটা তো আপনার আমার মতে শিক্ষকদের কিছু গা ছাড়ার অবস্থা থাকে, যেখানে ছাত্ররা মানে যতটুকু পাওয়ার, হ্যাঁ, ততটুকু শিক্ষকের কাছে পায় না। এটা তারপরে তো সরকারি নিয়মে তো আপনার কিছু এই যেগুলা করতেই হয় এগুলো করে, ঠিক আছে, কিন্তু আন্তরিকতা কতটুকু সব শিক্ষকের সমান থাকে না। কোনো কোনো শিক্ষক ছাত্রকে নিয়ে আলাদাভাবে ওই মানে পয়সার বিনিময় না, এমনিই
1: মানে আলাদা কোচিং,
0: আলাদা কোচিংয়ের ইয়ে করে তারপরে বিভিন্নভাবে পরামর্শ দেয়। তো এটা তো ঠিক আছে, এটা তো খুব প্রশংসনীয়। আবার কিছু আছে যারা এমনি আবার ভালো ভালো ক্লাস করতে চায়, যেমন যে যেটা যোগ্য না, মনে করেন একজন হয়তো এইটে ক্লাস ইংলিশ পড়াতে পারবে না, সে সাইয়া বইব রুটিনে আমাকে ট্রেনের ক্লাস দাও। এটা আমি লক্ষ্য করেছি। এটা উদ্দেশ্য হচ্ছে, এটা তো বলা ঠিক হবে না, যাই হোক, তার একটা ব্যক্তিগত উদ্দেশ্য নিয়ে এইসব করে থাকে। এই দিক দিয়া এই যে এই ধরনের শিক্ষক খুব কম থাকে, কিন্তু আসে প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা সময়ে দুই চারজন এরকম আছে আলাদা, এবং তা এবং তাদেরই ভরসা করিয়ে ছাত্ররা আগুয়ে।
1: তো সারা ভারতবর্ষে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার আওতায় আনার লক্ষ্যে সর্বশিক্ষা অভিযান নামে একটি ব্যাপক কর্মসূচি 2001 সাল থেকে ত্রিপুরা রাজ্যে রূপায়িত হচ্ছে। তো এই কর্মসূচিকে অভিযান নাম দেওয়া হয়েছে কেন?
0: আমিটা অভিযান নাম তো এটা তো মানে যাতে সবার কাছে যায়, সে সব লোকের কাছে যাতে যায়, এই জন্য এটা তো অভিযান। অভিযান মানে কি, ফ্লাডের জল আসলে পরে সবাইকে টাচ করে যায়, ঠিক আছে না? তো এই অভিযানটা তো এইরকম একটা মানে শিক্ষার বন্যা বইতে চায়, এবং এটাতে যাতে সব উপকৃত হয় এটাই তাদের উদ্দেশ্য থাকে।
1: তো আপনি একজন শিক্ষক, আপনার কাছ থেকে জানতে চাইব প্রাথমিক শিক্ষাকে এখনও সার্বজনীন করা যায়নি কেন?
0: এখন না, প্রাথমিক শিক্ষা তো মোটামুটি সার্বজনীন তো ছিলই, এখন তো বরং একটা ঘাটতির দিকে আছে বর্তমানে আমার লক্ষ্যে আর কি, একটা ঘাটতির দিকে আছে। আমরা তো মোটামুটি সার্বজনীন, এটা তো আপনার সুযোগ, গভর্নমেন্ট সুযোগ করিয়া দিছে শিক্ষা নেওয়ার জন্য, স্কুল টিচার আগে তো পর্যাপ্ত পরিমাণ ছিল, কিন্তু এই আমাদের উত্তরাঞ্চলে যেমন অনেকগুলা সিনিয়র বেসিক হাই স্কুল হয়েছে, হাই স্কুলটা আবার টিলাবাজার স্কুল মনে করেন যে হায়ার সেকেন্ডারি হয়েছে, তারপর যেখানে স্কুল নাই এখানে স্কুল হয়েছে, সার্বজনীন করার চেষ্টা তো হয়েছে, কিন্তু ওটা যদি ব্যক্তিগত অনেকের সমস্যার কারণে যদি সে শিক্ষা নিতে না পারে, তো সেটা তো আলাদা।
1: তা তো ঠিকই, যেমন আমাদের যেমন অনেক স্কুল, আপনি বলছিলেন যে অনেক স্কুল হয়েছে, ঠিকই স্কুল হয়েছে, কিন্তু অনেক স্কুলও আবার মানে স্কুল আছে, বিল্ডিং আছে, কিন্তু স্টুডেন্ট নেই, ছাত্র নেই। আমাদের শহরের মধ্যেই অনেকগুলি স্কুল আছে, হ্যাঁ, যেমন এই স্কুলগুলিতে এখন আর ছাত্র নেই, প্রায় বন্ধ বললেই চলে। যেমন আমাদের কৈলাসহরের কাজিরগাঁও স্কুলটা, হ্যাঁ, উচ্চ বুনিয়াদী বিদ্যালয় যেটা, সেই স্কুলে কিন্তু এখন একজনও ছাত্র নেই, কিন্তু স্কুলের বিল্ডিং আছে, জায়গা আছে, সব আছে, কিন্তু এরকম ত্রিপুরা রাজ্যে অনেক স্কুল আছে যেই স্কুলে এখন আর ছাত্র নেই, কেন?
0: এটা তো গভর্নমেন্ট পলিসির উপরে নির্ভর। গভর্নমেন্ট পলিসিটা শিক্ষক কমে গেছে, শিক্ষক নাই, কোনো স্কুলে একজন, কোনো স্কুলে দুইজন, তো অনেক স্কুল আছে, আমি কিছুদিন আগে পত্রিকাতে দেখেছি

0: অনেকগুলো মানে আমি বলে গেছি সংখ্যাটা, কতটা স্কুলের মধ্যে মাত্র 30 জন শিক্ষক, এইভাবে বলেছে আর কি। যাই হোক, এটা সম্পূর্ণ গভর্নমেন্টের পলিসি, কারণ এটা হইতেছে।
1: তো স্কুল স্তরের শিক্ষা দিন দিনই পরিবর্তন হচ্ছে, তো এই পরিবর্তন ছাত্রছাত্রীদের কতটুকু কাজে আসবে বলে আপনি মনে করেন? যেমন জাতীয় শিক্ষানীতি, আমরা আগে যে যেভাবে বা আপনাদের সময়ে যে পড়াশোনাটা হতো বা যেভাবে আপনারা পড়াশোনা করতেন বা আমাদের সময় আমরা যেরকম পড়াশোনা করেছি, এখন কিন্তু যে জাতীয় শিক্ষানীতিতে এই মানে পড়াশোনার মধ্যে অনেক পরিবর্তন এসছে। তো আমি আপনাকে যে যে কথাটা আপনার কাছ থেকে জানতে চাইছি, তো এই পরিবর্তন ছাত্রছাত্রীদের কতটুকু কাজে আসবে বলে আপনি মনে করেন?
0: আগে যে আমরা যেভাবে পড়াশোনা করেছি, মানে যেমন দেখে প্রবন্ধ আকারের মতো, হ্যাঁ, একটা বড় বড় ব্রড কোয়েশ্চন এবং শর্ট কোয়েশ্চনও থাকতো, ব্রড কোয়েশ্চনের উপরে বেশি ভিত্তি করা হয়েছে।
1: যেমন 16 মার্কসের প্রশ্ন,
0: হ্যাঁ, 16 মার্কসের বয়েসে, তারপরে বাপ সম্প্রসারণ, তারপরে ফেসি, এগুলা তো এখন বিশেষ নাই মনে হয় আর কি। আমার তো পুরা
1: এখন 1, 2, 3, 5
0: এইরকম একদম শর্ট, মানে টিক মার্কের। এটা আমার হিসাবে আমার এটা বেশি পছন্দ না, আমার মতে এটা আগেরটাই, আগেরটার সঙ্গে ঠিক আছে, এটা অ্যাডজাস্ট করি, কিন্তু একবারে যে আগেরটার উপেক্ষা করিয়ে বর্তমানে যে সিস্টেম, এটা তো মানা যায় না। এটা বিকাশটা কম হবে আমার মনে হয়, ছাত্রের মধ্যে বিকাশটা কম আসবে।
1: মানে আপনার কাছে আপনি বলতে চাইছেন যে আপনার আগের আগের সিস্টেমটাই মানে ভালো ছিল
0: জ্ঞান অর্জনের পক্ষে, জ্ঞান অর্জনের লক্ষ্যে এবং এই জ্ঞানের ক্ষেত্রে বিচরণের পক্ষে এটা আগেরটাই ভালো ছিল, বাধ্যই শিখতে হইতো। এখন তো কিচ্ছু শিখতে নাই, এখন তো টিকট্যাক টুকট্যাক দিয়ে দিত, টিক মার্কে সব করিয়ে দিত।
1: আচ্ছা, তো আপনার এই যে অবসর সময়টা আপনি এখন কীভাবে কাটাচ্ছেন?
0: আমি তো ধরেন পত্রিকা পড়াশোনা করি, পত্রিকাতে আমার 3টা পত্রিকা আমি রাখি, আর তারপরে আপনার বই আছে, বইগুলা ইতিহাসের বা অনেক, যেমন সুভাষচন্দ্রের উপরে, তারপরে বিবেকানন্দের উপরে, তারপরে ইসলামিক লাইনের অনেক বই আছে আমার কাছে, একবারে বিরল বই আছে। এইসব বই আমি ধরেন এখনও আমি তো মোটামুটি আমার মনে হয় 8-10 ঘন্টা আমি পড়াশোনা করি। আর আমার সংগঠন আছে জমিয়াত উলামায়ে হিন্দ, এটা অল ইন্ডিয়া মুসলিম সংগঠন, এটা 1919 নভেম্বরে প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিটিশের সঙ্গে ফাইট করার জন্য। এটার একমাত্র উদ্দেশ্য ছিল ব্রিটিশের সঙ্গে ফাইট, এবং তারা ফাইট করেছেও
1: স্বাধীনতা
0: স্বাধীনতা আন্দোলনে, তাদের বিরাট ভূমিকা আছে। সঙ্গে দেওবন একটা দারুল মাদ্রাসা আছে ওইটারে কেন্দ্র করিয়া, এবং এটাতে অনেক আলিম উলামা মানিয়েছে, ইসলামিক বিদ্বান ব্যক্তি অনেক আপনার কুরবানি আছে, তাদের অনেক কুরবানি আছে। তো ওইগুলা ইতিহাস তো আমি পড়াশোনা করি, আর তাছাড়া এই সংগঠনে আমি কাজ করি। আমি এই সংগঠনের ত্রিপুরা স্টেটের জেনারেল সেক্রেটারি, 1992 থেকে আমি আছি। আগে 1992 এটা অ্যাডহক কমিটি ছিল, আমি আমার সময় আমি 1992 তো আমি প্রধান মানে সাধারণ সম্পাদকের দায়িত্ব নিই, তারপরে এটা রেগুলার কমিটি করার জন্য আমি চেষ্টা করেছি এবং হয়েছে। এটা মেম্বারশিপের ভিত্তিতে 2 বছর পরে পরে মেম্বারশিপ হয়, আর ওই মেম্বারশিপের ভিত্তিতে এই সংগঠনটা চলছে বর্তমানে। এবং রেগুলার কমিটি আরম্ভ হয়েছে 1995 25 মার্চে প্রথম গঠন হয় রেগুলার কমিটি। এর আগে তো চলছে এস এম আই সপ্তাহের আয়ের আগেও ছিল, তাই নিজেও জেনারেল সেক্রেটারি ছিল, এবং তখন অ্যাডহক কমিটি ছিল, আগে মেম্বারশিপের উপরে ভিত্তি করিয়া আগে কমিটি হইত না। এখন এখন এইভাবে মেম্বারশিপের ভিত্তিতে কমিটি চলছে বর্তমানে, এবং বর্তমানে 1,20,000 মতো সদস্য আছে। এই কিছুদিনে আমরা ওই খোলাক্ষেত্রে একটা অনুষ্ঠান করেছি, এই গত 21 জুন
1: অল ত্রিপুরা
0: না, এটা আমরা এটা করেছি আমরা কৈলাস জেলা জমিতের উদ্যোগে, কিন্তু এটা এমনভাবে এটা একটা রূপ নিছে এবারে মানে রাজ্যভিত্তিক হয়ে গেছে। সুনাম উদয়পুর থেকে অনেক লোক এসেছে, প্রায় 50টা গাড়ি এসেছে, তারপরে লোক তো অনেক লোক হয়েছে আপনি নিশ্চয় জানেন। তো ওই সংগঠনে আমি কাজ করতেছি বর্তমানে। এই সংগঠনের যেমন এখন আমাদের প্রোগ্রাম হচ্ছে, এটা খুবই

0: ইম্পর্টেন্ট, কিছুদিন আগে আমরা জমিয়ত উলামা থেকে দিল্লি পৌঁছতে আমরা চিঠি পেয়েছি যে হিন্দু মুসলিম ঐক্য আন্দোলন গড়ে তুল, ভারতের স্বার্থ এবং তার সব মানে দেশের উন্নতির জন্য এই যে বিভেদের মধ্যে ঐক্য এবং হিন্দু মুসলিম ঐক্যর একান্ত প্রয়োজন। এবং এটা আমরা তো কিছুদিন আগে এটা যারা করছি এটা এই সাবজেক্টের উপরে না, এই জন্য আমরা এখন কিছু করতে চিন্তা করি, আমরা ইমিডিয়েটলি 2-3 মাসের মধ্যে এইরকম একটা প্রোগ্রাম আরম্ভ করবো যাতে আমরা সম্প্রীতি প্রতিষ্ঠা করতে পারি,
1: সম্প্রীতির মানে
0: বাতাবরণ সৃষ্টি করবো,
1: মানে সম্প্রীতির লক্ষ্যে আপনাদের মানে নেক্সট যে আপনাদের কর্মসূচি রয়েছে সেটা আপনারা এর মধ্যেই করবেন। তো আমরা তো জানি যে আপনি দীর্ঘদিন ধরে শিক্ষা দপ্তরে কাজ করেছেন এবং সুনামের সহিত আপনার দায়িত্ব পালন করেছেন, তো সেই ফেলে আসা দিনগুলির কিছু কথা আজ আপনার কাছ থেকে শুনি।
0: আমি তো প্রথমে যেমন আমি এতে আপনার টিলাবাজার দ্বাদশ হাই স্কুল, তখন হাই স্কুল আপগ্রেডেড টু হাই স্কুল ছিল, তখন আমি পেয়েছি 1976-এ। তখন স্কুলে ফার্সি ভাষা ছিল, ফার্সি তো ফার্সি আমার একটা সাবজেক্ট ছিল, তো ফার্সিটা আমি ওই 4 বছরে আমি চেঞ্জ করে নিয়ে অ্যারাবিক চালু করেছি। আর আমার তো আমি তো ক্লাসিক্যাল টিচার, আমার তো অসুবিধা হয়নি, আমার নির্দিষ্ট সাবজেক্ট আছে। তাছাড়া এমনি 7-8 এগুলাতে আমার কিছু ওই প্রক্সি ক্লাস দিত ইংলিশ, এগুলা তো এগুলো আমি করতাম এবং ইন্টারেস্টও পেয়েছি আমি এটাতে। আর তারপরে আমি ওই আমার সনটা মনে হচ্ছে না, ওটা হাই স্কুল লেভেলে ছিল অ্যারাবিকটা, ওইটাকে আমি বোর্ডে লেখালেখি করে আমাদের আগের হেডমাস্টার সন্তোষ ভট্ট ওনার বেশ চেষ্টাতেই আমি 11-12 অ্যারাবিক চালু করেছি। এবং এই 11-12 স্যার করা এটাই আমার সন্তুষ্টি যে বেশ কিছু ছাত্র 12 পাস করেছে অ্যারাবিক এজ এ ওয়ান সাবজেক্ট, হ্যাঁ, এবং চাকরিও পেয়েছে ওই সাবজেক্টে, এটা একটা সন্তুষ্টি আমার। আচ্ছা আচ্ছা। আর কিছু ছাত্র আছে যারা বাইরেও ধরেন ডিগ্রি নিছে অ্যারাবিকে, করিমঞ্জগীও নিছে, এইটাও আমাদের আমার একটা আত্মসন্তুষ্টি। আর এমনি আমার কোনো অসুবিধা হয় নাই। আর আমি তো আপনার 41 বছর চাকরি করেছি, 41 বছর আমার টিলাবাজারে কেটেছে, মানে আমার জয়েনিং এবং রিটায়ারমেন্ট একই স্কুল থেকে। আচ্ছা। আর এই এলাকার জন্য তখন আমি এসএমআলি সাহেব যখন ছিলেন তখন এরিয়ার যে 12 ক্লাস হয়েছে এটা কিন্তু এসএমআলি সাহেব এবং আমার আমরা উভয়ে দুজনেই মিলে একটা গণস্বাক্ষর কালেকশন করেছি সমস্ত উত্তরাঞ্চল থেকে, কয়েক হাজার হবে, 2-3 হাজারের নিচে না, ওই গণস্বাক্ষর করে আমরা পাঠিয়েছি এডুকেশন মিনিস্টার বুধে তখন দশরথবাবু ছিলেন। আর এটা পাওয়ার পর কিছুদিন পরেই ধরেন 87-এর জানুয়ারিতে বোধ হয়, হ্যাঁ, এটা 12 ক্লাস ডিক্লারেশন হয়ে গেছে, উনি এসে নিজে উদ্বোধন করেছেন দশরথদেব। এই আর কি, আমার আর কোনো ট্রান্সফার ট্রান্সফার হয় নাই। আর আমি এখানেই ছিলাম, বেশ ভালোই ছিলাম, আমার সব পুরো এলাকাতেই আমার সব ছাত্রছাত্রী, এবং এমনও ছাত্র আমি মানে আমি শিক্ষকতা করেছি যা যেমন একটা মেয়ে তার নাতিকেও আমি পড়েছি, আবার মনে আছে তার ছেলে তো আমি পাইছি উত্তরাঞ্চলের সমস্ত, এটা একটা আমার।
1: তো বর্তমান ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বলুন।
0: আচ্ছা, আমি আমার বাবার কথা মনে পড়ছে, আপনার কথা শুনে আমার বাবা বলেছিলেন যে শিক্ষা অর্জনের জন্য শিক্ষা অর্জন করো, আর যদি শিক্ষা অর্জনের জন্য যদি শিক্ষা গ্রহণ করো তাহলে চাকরিও হবে আর শিক্ষা হবে। এখন কিন্তু এটা না, এখন কইলো আমি শুধু পাশ করছি, বিদ্যা অর্জনের যে একটা এটা নাই কিন্তু। তো আমার অনুরোধ থাকবে, এটা আমার উপদেশ থাকবে যে মানে যে কোর্সটা থাকবে কমপক্ষে কোর্সটা মানে আগাউরা সব পড়তে হবে, এটা আমি পড়েছি, আমার অভ্যাস ছিল আমি মোটামুটি বইটা

0: আগে আমি পুরা কোর্সটা আমি প্রয়োজন দিব, এরপরে আমি সিলেকশন করব। আমার ছাত্র কাছে, আমার বা এখন যারা ছাত্র তার কাছে উপদেশ হইল, তারাও এইরকম আগে যে কমপক্ষে যে সিলেবাসটা আছে এটা বিটুইন দ্য লাইন্স 100% পড়তো, তারপরে সাজেশন পরীক্ষা কীভাবে পাস করা যায়। এইটা যদি এইটা হয় তাহলে পরীক্ষা তো পাস করবে, জ্ঞান অর্জনও হবে আর কম্পিটিশনও সাকসেসফুল হবে।
1: সুন্দর, আপনি অনেক কিছু বললেন, আপনার কাছ থেকে অনেক কিছু শুনলাম। আমাদের সময় প্রায় শেষ, আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমি এই সুযোগ পাওয়ার জন্য।
1: ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের জীবন স্মৃতি অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আজ আমরা কথা বললাম অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলাম চৌধুরীর সঙ্গে।

এতক্ষণ শুনলেন প্রবীণ নাগরিকদের সাথে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান জীবন স্মৃতি। অনুষ্ঠানটির সাক্ষাৎকার গ্রহণে ছিলেন দেবাশিস দেব, আকাশবাণী কৈলাসহর। এবারে শুনুন সীমান্ত থেকে অনুষ্ঠান।

0: শুরু করছি সীমান্ত থেকে। আজ আমরা কথা বলবো কৈলাসহর লক্ষ্মীপুর এলাকায় বসবাসকারী শ্রমিক ভাইয়ের সঙ্গে। আপনার নামটা বলুন।
1: রমজান আলী।
0: আচ্ছা, এই যে এখন তো এই যে কিছুদিন আগে আমাদের একটা বন্যার মতো অবস্থা ছিল, প্রায় বন্যাই, নদীর জল এবং মানে বিপদ সীমার উপর দিয়ে বয়ে চলেছে। কিছুদিন আগে এই যে দেবীপুরের, আমাদের এই সময়টাতে দেবীপুরের যে বানটা, আমাদের ইন্ডিয়ার যে বানটা, এটা কিন্তু ভেঙে যায়। তো এই জলটা কিন্তু এই দিক দিয়েই আসে এবং আমরা তো জানি যে খাওড়া বিল থেকে আরম্ভ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত ছিল। তো আপনাদের এলাকাতে কি জল ছিল?
1: আমরা এলাকাতে আপনার ওই যে লাঠিপুরার যে আমরা ওই যে বানটা এমন দিকে বাংছে, আমরা তো আমরা নিউজও খবর হয়েছি এবং আমরাও দেখছি যে এটা এই যদি ইয়ে হইতো যদি আমরা পাথরের কোনো গোলক হইতো, এটা তো ওইখানে তোল গুদিলে যে খুঁজি আগে একদম পুরা বিরাট বাংছে। আবার ধরুন মনে করেন মানে যে কোনো একটা শুক্রবারে নাকি মানে একটা নিউজও শুনছি, এটা তো আমরা সামনে যেহেতু ব্যস্ত, তো আমার বাইক নিয়ে এখন জিগাইছে বলে বা বাংলার মানটা ভাঙিয়ে মানে জল খুঁজি ওদিকে মারে, ইন্ডিয়ার দিকে মারে না ওদিকে মারে বলে ওদিকে মারে। আগে দিন আমরা ওই যে হাওড়া বিল থেকে দরিয়া গিয়ে আবার আমরা এই ইরানি দিয়ে গিয়ে হয় এটা একটা গ্রাম হয় মানে পশ্চিম ইরানি হোক লেউটের মতো মানুষ খুব টেনশনও আসিল আপনার মাত হইল। এর মধ্যে আমরা উটার মধ্যে কিছু ঝোল আইছে ও কিছু মানুষ ফেরেশন আসিল হয়েছিল যে কৈলাসর তো ডুবাই দিব বলে তোমরা সত্যরাই দেড়শো নি বলে বান দুইটা বাংছে, এর মধ্যে আপনার মানুষ খুব ফেরেশন আসিল আপনার। এর বাদে আমার ফোন সে ধরুন বিকাশ চারটেটার সময় এটা তো আমরা এটা তো যে আমরা সুন্দরবন নজরুলটা তো একদম ঘুরা ডুবাই আসিল হোক দুইটা বান বাঙ্গায়। পরের দিন ধরেন আবার পাঁচ সাত দিন ঘুরে সবাই বাঙ্গায় গিয়ে আমরা কিছু ধান বাচ্চা নাই যে আমরা কৈলাসের খুব সমস্যা আছে।
0: হ্যাঁ না, বাংলাদেশের একটা আমরা জানি যে এই মৌলভীবাজারের এখানে একটা এই মনোনদীরই একটা বাঁধ ভেঙে যাওয়ায় আমাদের জলটা খুব একটা এই দিক দিয়ে মানে এতটা জল ঢুকে না, কিন্তু প্লাবিত ছিল এই এলাকাটা, প্লাবিত ছিল বিস্তীর্ণ এলাকা, প্লাবিত ছিল, শহরে তো জল আসেনি কিন্তু আমাদের যে নিচু জায়গাগুলি সেগুলি কিন্তু জল ছিল। এবং যে পরিস্থিতি হয়েছিল যে যদি আরও একদিন যদি বৃষ্টিটা যদি এরকম কন্টিনিউ হতো তাহলে কিন্তু আমাদের মানে এবছর বিপদ ছিল। তো যতটুকুই জল মানে এই এরিয়াতে হয়েছে বা যতটুকু

0: এমনিতে তো কোনো ক্ষতি হয়নি আপনাদের, না?
1: ক্ষতি এমনি হইতে নাই, ধরেন এটা মানে ক্ষতির তো কোনো আলাপ শুনছি না, মানে ক্ষতি হয়ে গেলে মানে যদি আপনার ওই দলটা যদি আপনার ভাঙিয়ে যদি দায়িত্ব না এলোমেলো পেঁয়াজ মারি তখন সবাই তো নিউজ দেখে না, মানে বাইজান কিছু বলবো, কিছু মাঝে বলবো জানে না, কিছু মাঝে বলবো সত্য গল্প করে। ওই যে ওই যে ওই যে যে দুইবেলা ভাঙছে দলটা যদি আমরা ওদিকে ভিতরে দিই অনেক মানুষ মরল, নে অনেক ছাগল গরু আপনার মরল, নে তারা খুব টেনশন আছিল। হ্যাঁ,
0: তো তোমার আপনাদের এই যে গ্রামটা, হ্যাঁ এই গ্রামটাতে তো জল ছিল, কিন্তু খুব একটা যে বাড়ি ঘরে জল ছিল তা নয়।
1: কিছু মানে অনেক মানুষে যাইছিল খুব মানে বিক্রি চায় সেও, হ্যাঁ তোমরা আগে মানলাই না, কীভাবে মানো না, ওদিকে মানো না, এখন মানুষ যদি আপনার বুঝায় এই কেন মানো না, তখন তোমরা অত ফেরেছেন ইয়ে লাভ নাই। যদি দেখা যায় জলটা ওদিকে যাই গিয়া আর যদি ওই থাকে মানে ওই সেন্টারটাকে যদি আমরা
0: না, আপনাদের এলাকাতে কিন্তু জল ছিল, জল ছিল কিন্তু মানে বন্যার সময় যে অন্যান্য বছর যে 18-তে যে ফ্লাডটা হয়েছিল তখন তো ঘরে ঘরের মধ্যে দিয়ে জল ছিল, হ্যাঁ ভয়ঙ্কর অবস্থা ছিল, কিন্তু এবছর কিন্তু জল ছিল, জল মানে আমাদের আমরা তো খাওরা বিল থেকে একদম বিস্তীর্ণ এলাকায় কিন্তু আমাদের মানে লক্ষ্মীপুর পর্যন্ত কিন্তু মানে পুরো এলাকা কিন্তু প্লাবিত ছিল। হয়তো বাড়িঘরে খুব কম মানে মানে বাড়িঘর আপনাদের এলাকার কেউ তো আর শরণার্থী শিবিরে যায়নি,
1: না
0: মানে জলটাই সেই রকম হয়নি। হ্যাঁ, যদি বানটা যদি ভাঙার পর যদি আবার আরও বৃষ্টি থাকতো তাহলে কিন্তু বিরাট সমস্যা ছিল ঠিক সত্যি। তো আপনাদের এই যে এমনিতে মানে আপনাদের যে আপনারা বলছিলেন যে গরু বাছুরের কথা, কিন্তু খুব একটা তো ক্ষতি হয়নি,
1: এমন বেশি ক্ষতি হয়েছে না। আর ধরেন ওই যে জায়গাটা সেন্টার হয়েছিলেন ওই সেন্টারের মানে খুব সমস্যা বেশি আছে, মানে খুব অত্যাচার হইল, মানুষ শুনে পুরো টেনশন আছে, বুঝতে তো ইয়ে খালি তারা
0: জল বাড়ত,
1: হ্যাঁ বাড়ি করে স্বার্থ নেই কিতা অর্থ নেই, এর মধ্যে ধরেন কিছু হাঁস মুরগি মানে কিছুটা গুলা কুম্বা নিজে দেওয়া পার্তা নাই, মানে টুকটা বাড়ি গেলে মানুষ খুব টেনশনও আছে ভাই জান ওই সেন্টারে।
0: আর আমরা তো জানি যে যখন রথের উৎসব গতকাল যেমন রথ ছিল, রথের উৎসব ছিল, রথের রথ উৎসবের পর কিন্তু মানে এর মানে বৃষ্টি থাকে, হ্যাঁ অনেক মানে অনেক দিন ধরে কন্টিনিউ কিন্তু বৃষ্টি হয়। তো এখন তো যদি কন্টিনিউ বৃষ্টি হয় তাহলে তো মানে হয়তো বন্যার পরিস্থিতি নাও হতে পারে, কিন্তু যদি আমাদের পাহাড়ে বৃষ্টি হয় তাহলে কিন্তু আমাদের আবার কিন্তু কারণ বানটা কিন্তু এখনও মেরামত হয়নি।
1: দাদা দুজনে আমি আরেকটা কথা আপনার বলি, আর গত 4 দিন আগে ধরেন 5-7 দিন আগে আমি হালাই পারে গেছি, তো অন্য তারা দোকানে বইয়া আমরা বাঙালি একজন ডাক্তার আমরা এখানে গিয়া বইন তোমার আমার বাবুর হয়ে গেছে ওদিকে, ও আমার বাগনি বাড়ি গেছি আর বিরাট একটা বৈশাল দিছে, কেউ আমরা গেলাম মাঝে সেও জানে না, আসলে সেও জানে না, মানুষ তো ফেরেছান। তো আমি বললাম ভাই তোমরা যে একটা বৈশাল দিছে, ও বৈশাল দেওয়ার পিছনে তো গিয়া মেঘ হয়েছে, আমি কই যে মেঘ দিয়ে আলি দেয় আমি দিন সবাইও এলাকার সবাই হইলেন অত মেঘ দিয়ে কারণ বিচার 9টা আর 10টা মানে তো বসে 2 মিনিট 7 মিনিট বাকি, তো বৈশালটা দবায় বৃষ্টি হয়ে যায়, বৃষ্টি না হইলে অন্যত কিছু সংখ্যার মানুষের ফাঁফে একটা বিচারও দেখে।
0: আপনাদের এমনি তো ফসলের কোনো ক্ষতি হয়েছে?
1: ফসল তো এটা 2 বছরে করছে না, এখন তো মাঝে ফসল করে না, এর অর্থ হইলে আপনার যদি টুকটা হয়েছে তা কিস্তিটা মাঝে ধরছে না, মানুষ তো আলি দেন বান বাংছে মানুষ খালি ফেরেছেন,
0: মানে বানটা বন্যা হলে হয়তো সহযোগিতা পাবে, সরকারি সহযোগিতা পাবে এটার আশায় ছিল অনেকে, না?
1: এই আরও আছে আপনার ও আপনার আরও কিছু আপনার লোক আছেন কিন্তু এই মাইয়া দিয়ে যদি না যত পরিবার আছে যে সেন্টারও আপনার ঘটনা হয়েছে তখন তারা হইন বা আমরা সবাই লাগিতে পারতাম, তারা সবাই সেও আপনার গাড়ি গুজা বান্ধি আর মানে যদি মানে নাও দিয়া ওই সময় দেখা যায় নাওয়ারও তোমার সময়ও নাই, মানুষ খুব পেরেছেন আসছিল আপনার। আরও ধরুন কিছু মানুষের তো একটা আশা আছে যে তারা যে মেম্বার প্রধান কি আছে একটা বিচারিত আছে, তারা ওইটা দেয় মনে করো যদি একটু আপনার জলটা আর একটু বাড়িয়ে যায় সব তো আমরা বাজারে দিতে পারেন না, দোকানে সব পানীয় জলগার করে লিখছে, যে ও আমরা তারা দুজনের হয়ে যে আপনার একটা সুযোগ দিন না আপনারা, হ্যাঁ আমরা তো বাঁচতাম নাই, আমরা খাওয়ান আনতে পারলে নাকি আমরা হইতাম
0: মানে সরকারি সাহায্য,
1: হ্যাঁ সরকারি সাহায্য,
0: তো সরকারি সাহায্য পেয়েছে কেউ
1: ওর মতো কেউ পাইছে না,
0: সেরকম তো জল ছিল না, হ্যাঁ এরকম তো জল ছিল না, বা আমাদের বন্যাটা হয়তো বাঁধ আমরা ভেঙে যাওয়ায় কিছুটা জল ছিল, হয়তো নদীর জল কিন্তু বিপদ সীমার উপর দিয়ে বইছিল, হ্যাঁ কিন্তু মানে সেই বন্যাটা হয়নি কারণ বৃষ্টিটা কমে যাওয়ায় কিন্তু আর বন্যাটা হয়নি, তো হয়তো আমাদের তো এখনও আরও সময় আছে, এখন তো মাত্র জুলাই মাস, হ্যাঁ এখন তো এই আগস্ট সেপ্টেম্বরেও তো বৃষ্টি হয়, যদি বন্যা হয় তাহলে এর মধ্যেই

0: হবে, আরো বৃষ্টি হবে,
1: মনে করেন যেটা
0: বন্যার পরিস্থিতি তৈরি হবে।
1: সাহায্য করে তারা আত আইজে না আইজে না।
0: হ্যাঁ, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। দাদা আপনার নামটা বলুন।
2: আমার নাম অনির্বাণ মালাকার।
0: আপনি কি করেন?
2: ওই তো খেট টেট করি, দিনমজুর।
0: খেত করেন? নিজস্ব জমি আছে?
2: আছে।
0: কতখানি জমি আছে?
2: চারখানির মতো।
0: এই চারখানিতে আপনারা মানে কি ফসল করেন?
2: ওই তো ধান লাগাই।
0: এই জমিটা যখন আপনারা তৈরি করেছেন তখনও তো একটা খরচা হয়েছে?
2: হ্যাঁ, খরচা।
0: নিজেরাই করেছেন না অন্যদের দিয়ে করেছেন?
2: মানুষ দিয়েও করেছি, আবার নিজেরাও একটু সাহায্য করেছি।
0: আচ্ছা, তো এই যে খরচাটা বাদ দিয়ে বিক্রি তো করেন ধান?
2: হ্যাঁ, বিক্রি করি।
0: বিক্রি করে আপনার লাভ হবে?
2: কিছুটা হতে পারে, অত বেশি লাভটাও হয় না।
0: সরকার তো এখন ধান কিনে নেয়?
2: সরকারের কাছে বেচার মতো ধান আমরা পাই না, আমরা ওই বাড়িতে গিয়ে সেই লোক নিয়ে যায়।
0: আর আপনাদের নিজেরও তো দরকার, বাড়িতেও তো ধানের চালের দরকার।
2: হ্যাঁ, দরকার পড়ে।
0: রেশন থেকেও তো চাল পান?
2: রেশন থেকে পাই।
0: তো রেশন থেকে কত কেজি চাল পান?
2: রেশন থেকে তো পার পার্সন 5 কেজি করে দেয়। তো আমরা ফ্যামিলিতে 6 জন আছি, 30 কেজি পাই।
0: তো 30 কেজিতে আপনার তো মাস চলে না?
2: না, 30 কেজিতে চলে না।
0: আর আপনাদের জমি থেকে যে ধানটা হয় সেটাও তো আপনাদের কাজে লাগে?
2: হ্যাঁ,
0: সারা বছর তো আপনারা ধান কিনতে হয় না?
2: না না, ওই রেশন প্লাস ধান যেটা পাই ওটা দিয়ে চলে যায়।
0: আচ্ছা, আপনি কি বিপিএল বিপিএল কার্ড আছে?
2: বিপিএল কার্ড আছে।
0: বিপিএল কার্ড আছে, তাহলে তো 2 টাকা ধরে চাল পান?
2: না, 2 টাকা ধরে চাল তো আগে দিত, এখন তো দেয় না। 2 টাকা ধরে পাই না, ওই তো 5 কেজি 30 টাকা 30 কেজি দেয়। 30 কেজি? হ্যাঁ, 2 টাকা করেই দেয়।
0: 2 টাকা করেই দেয়?
2: হ্যাঁ, 2 টাকা।
0: বিপিএল কার্ড যাদের আছে তাদের তো রেশনে 2 টাকা করে চাল?
2: 2 টাকা করে দেয়। ঠিক আছে,
0: তো এই পঞ্চায়েত থেকে আপনারা সরকারি কি কি সুযোগ সুবিধা পেয়েছেন?
2: বর্তমানে তো কোনো সুযোগ সুবিধা তারা দেয় নাই।
0: আগে পেয়েছেন?
2: আগে শৌচালয় এসেছিল, তখন শৌচালয় পেয়েছি
0: 12,000 টাকা।
2: 12,000 টাকা
0: তো তৈরি করেছেন?
2: হ্যাঁ।
0: তো এখন তো আর এই এলাকাতে আপনাদের গ্রামে তো আর কাঁচা শৌচালয় নেই?
2: অনেক আছে,
0: এখনো আছে?
2: অনেক আছে।
0: তাদেরকে সরকার থেকে তো এখন তো সরকারের ঘোষণা অনুযায়ী এখন সবাইকেই যাদের কাঁচা শৌচালয় তাদেরকে পাকা শৌচালয়ের জন্য 12,000 টাকা করে দেওয়া হয়, বা অনেক সময় ব্লক থেকে বা পঞ্চায়েত থেকেও তাদের তৈরি করে দেয়। তো আপনাদের কি নিজস্ব বা নিজেরাই তৈরি করেছেন না সরকার থেকে তৈরি করে দিয়েছে?
2: সরকার কিছুটা সাহায্য করেছে, 12,000 টাকা দিয়েছে, বাকিটা আমরা নিজেরা পকেট থেকে দিয়ে করেছি।
0: আচ্ছা, তো এই এলাকাতে সবার বাড়িতে এখনো নেই আপনি বললেন?
2: সবার বাড়িতে নেই এখনো, সবাই তো পেয়েছে কিন্তু অনেকে বানিয়ে বানায়নি, এরকম আছে।
0: আচ্ছা,
2: সবার বাড়িতে এখনো নেই, আর অনেকটা রেশন কার্ড আলাদা আলাদা হয়েছে, ওরা তো আনতে পারেনি।
0: আচ্ছা, তো আপনি কি কৃষি ভাতা পান?
2: না,
0: কৃষি ভাতা পান
2: না।
0: নিজস্ব জমি তো আপনাদের?
2: নিজস্ব জমি।
0: আপনার নিজের নামে জমি আছে?
2: নিজের নামে জমি আছে।
0: তো কৃষি ভাতা পান না?
2: কৃষি ভাতা পাই না।
0: অন্যরা তো পায়?
2: কৃষি ভাতা আমি পাই না বলতে, আমার ফ্যামিলি আমার বাবা কৃষি ভাতা পায়।
0: আচ্ছা, তাহলে তো আপনারা মানে কৃষি ভাতা পান, ফ্যামিলিতে তো একজনকেই দেওয়া হবে? তো জমিগুলি আপনার বাবার নামে, তার জন্য আপনার নামে তো হয়নি, সুতরাং আপনি তো পাবেন না। তো আপনাদের এই এলাকাতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় কতজন ঘর পেয়েছে?
2: তো পেয়েছে, অনেকেই পেয়েছে।
0: আপনি পেয়েছেন?
2: না, আমরা পাইনি এখনো,
0: ঘর দেওয়া হয়নি।
2: না,
0: তো আপনারা কি পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করেছেন?
2: পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করেছি, ফর্ম ফিল আপ করেছি, তারপরে জিওট্রেকও করে নিয়েছে, তারপরে এখন পর্যন্ত কিছুই হয়নি।
0: কতদিন আগে? কতদিন আগে?
2: প্রায় 2 বছর হয়ে গেছে, 6-7 মাস আগে জিওট্রেক করেছে, বা বছরখানেক আগে বলেছিল সামনের লটে পাবো, কিন্তু পাইনি। তারপরে আবার জিওট্রেক করেছে, হয়নি, এখন পর্যন্ত কোনো খবর পাইনি আমরা।
0: মানে পাননি, ঘর পাননি?
2: টোটালি পাইনি।
0: তো আপনারা আর এরপরে আর যোগাযোগ করেননি?
2: যোগাযোগ কন্টিনিউ আছে, কিন্তু তারা বলছে আসলে দেবে, কিন্তু ঘর তো আর দেয় না।
0: আচ্ছা, মানে এখনও আপনি মানে আবাস যোজনার যে ঘর সেটা আপনি পাননি?
2: পাননি।
0: এমনিতে আপনাদের এই এলাকাতে যারা মানে কৃষি কাজ করে তাদের পঞ্চায়েত থেকে তো বিনা পয়সা ধানের বীজ দেওয়া হয়, সার দেওয়া হয়, এগুলি কি পেয়েছেন?
2: সার 6 কেজি করে দিয়েছে, ব্লক থেকে দিয়েছে, পঞ্চায়েতে কোনো ধানের চারা টারা বীজ টিজ কিছু দেয়নি।
0: 5 কেজি করে যে ধান বীজ দেওয়া হয়?
2: না না,
0: সেটা আপনি পাননি?
2: দেওয়া হয়নি।
0: আচ্ছা, আমরা জানি যে আপনি তো একজন কৃষক, এমনিতে পঞ্চায়েত থেকে অনেক সময় গাছের চারা দেওয়া হয়, নারিকেলের চারা, সুপারির চারা, বা আম গাছ, কাঁঠাল গাছ, এরকম করে অনেক চারা দেওয়া হয় বিনা পয়সায়, পঞ্চায়েত থেকে দেওয়া হয়, ব্লক থেকে পঞ্চায়েতের মাধ্যমে সেটা দেওয়া হয়। তো এই ধরনের কোনো কিছু পেয়েছেন?
2: কিচ্ছু পাইনি, খবরই পাওয়া যায় না এইসবের।

0: বিকেলের চারা হয়তো দেওয়া হয়
1: না, কিছু দেয়নি আমাদের।
0: প্রত্যেক ফ্যামিলিতে পাঁচটা করে চারা দেওয়া হয়,
1: কোন দিকে আসে কোন দিকে যায় কিছু কোনো খবরই পাইনি।
0: তা আপনার এলাকাতে কি অন্যরাও পায়নি এরকম?
1: অন্যরা ম্যাক্সিমাম পায়নি, কথাবার্তা হয় অনেকের সাথে, ওরা তো বলে যে না আমরা তো খবর পাই, একজন দুজন পেলে পেতে পারে, কিন্তু আমরা তো পাইনি, আমাদের এই এলাকার মধ্যে অনেকেই পাইনি।
0: তো আপনাদের এই এলাকাটা তো একটা সীমান্ত এলাকা, হ্যাঁ, তো এখানে রেগার কাজ হয়?
1: খুব কম হয় রেগার কাজ।
0: আপনার রেগার কার্ড আছে?
1: হ্যাঁ আছে,
0: কার্ড আছে। কতদিন কাজ হয় এখানে?
1: প্রায় এক বছরের উপরে হয়ে গেছে, তো এখন পর্যন্ত তো আর এক্সট্রা কোনো কাজ হয়নি।
0: এমনিতে তো একশো দিনের কাজের কথা, রেগাতে একশো দিনের কাজ হয়, কিন্তু আপনি বলছেন যে আপনাদের এখানে একশো দিনের কাজ হয়নি।
1: না, একশো দিনের কাজ হয়নি এখন পর্যন্ত।
0: মানে এখন পর্যন্ত আপনারা এখানে কতদিন কাজ হয়েছে?
1: আমার জানা মতে, আমরা তো কাজ হলে তো আমরা খবর পাই, মাইকিং টাইকিং হয়, কিন্তু দশ থেকে বারো দিন হবে বা পনেরো দিন হবে, এর বেশি কাজ হয়নি
0: এই বছরে।
1: এই বছরে
0: তো আপনাদের এই এলাকাতে, হ্যাঁ, রাস্তাঘাটের অবস্থা তো ভালোই না?
1: মেইন রোডটাও খারাপ, নিজের বাড়িঘরের রাস্তাও খারাপ, মেরামত হয় না। মেরামত হলে ওইটা মাঝখানে যায়, তারপরে ভেঙে যায়।
0: এমনিতে বাড়িতে পানীয় জলের ব্যবস্থা ভালো?
1: হ্যাঁ, পানীয় জলের ব্যবস্থা ভালো,
0: সরকার থেকে তো বিনা পয়সা জলের লাইন।
1: হ্যাঁ, বিনা পয়সা একদম রান্নাঘর পর্যন্ত পৌঁছে দিয়েছে।
0: আচ্ছা, এর জন্য তো কোনো টাকা আপনারা দিন?
1: না না না, কোনো টাকা দিই।
0: আর এখন কি কোনো টাকা দিতে হয়?
1: না না না।
0: আচ্ছা, জল কি পান সবসময়?
1: জল পাই কিন্তু খুব কম, জল সকালবেলা আটটার সময় আসে, পনেরো দিন আধা ঘন্টা দিয়েছে, পনেরো বিশ মিনিট দিয়েছে এরকম, এখন আবার কথাবার্তা বলার পরে এক ঘন্টা, এক ঘন্টার বেশি জল দেয় না।
0: আচ্ছা,
1: এতে খুব অসুবিধা হয়।
0: দুই বেলাই তো জল পান?
1: না, এক বেলাই জল পাই,
0: বিকালবেলা জল দেয়,
1: বিকালবেলা আর জল দেওয়া হয় না।
0: তো আপনারা যে এই জলে তো সমস্যা হয় না?
1: অনেক সমস্যা হয়
0: খাবার জলে,
1: খাওয়ার জলে এক বেলা জল উঠাতে উঠাতেই টাইম লেগে যায়, পুরোপুরি হয় না এক ঘন্টায়, কমসে কম দু ঘন্টা যদি দেয় তাহলে অনেক ভালো হতো।
0: মানে সমস্যা একটা আছে আপনাদের
1: জলের, জল এমনি জলের সমস্যা নেই, কিন্তু জল দেওয়ার ব্যাপারে টাইমিংটা অনেক সমস্যা আর কি, এক ঘন্টায় পুরোপুরি জল পাওয়া যায় না, ওঠানো খুব কষ্ট হয়, এইটাই সমস্যা।
0: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ।
0: আপনার নামটা বলুন।
2: এরশাদ আলী।
0: আপনি কি করেন?
2: ক্ষেত করে কাজও করি আর কি।
0: কৃষি কাজ করেন? আপনার নিজস্ব জমি আছে?
2: না, নিজস্ব জমি নেই।
0: তো আপনি পরের জমিতে কাজ করেন? আপনি কি যে আপনার যে ফসল হয়, হ্যাঁ, সেই ফসল কি আপনি বিক্রি করেন?
2: বিক্রি হয় নিজের খারিরও রাতে বিক্রি করেন, তাতে খারির খাদ্য হয় না।
0: তো আপনাদের এই এলাকাতে সরকারি সুযোগ সুবিধা কিরকম?
2: সরকারি সুযোগ সুবিধা তো আমরা আইসন তো কিছু হয়েছি না, খালি দেড় কইয়া কইয়া এখন পর্যন্ত আমরা কোনো একটা ফেসিলিটি পাইছি না, কোনো সুবিধা আসতে পারছি না। আমরা তো প্লাট বছর বছর প্লাট হয়।
0: তো আপনার যে এখন আপনি এখানে যে যে জায়গায় থাকছেন, এটা কি আপনার নিজস্ব জায়গা?
2: এটা নিজস্ব বলতে কি, তাই কিছু জায়গা সময় জায়গা করে তুলছিলাম, একটা গড় আছে এখানে, গড় আছে আর।
0: তো আপনাদের যাদের তার কাটার বাইরে যাদের জায়গা ছিল বা যাদের ঘর ছিল, তাদের তো এখন তো তারা তার কাটার ভেতরে তাদের নিজস্ব জায়গা বা অনেকে আবার অন্যের জায়গাতেও থাকছে, তো তাদের এর জন্য কোনো ক্ষতিপূরণ তারা পায়নি? হ্যাঁ, সরকার থেকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি?
2: কোনো ক্ষতিপূরণ পাইছি না, আইসন তো পাইছি না, কোনো ক্ষতিপূরণ সরকার তো কোনো ফেসিলিটি পাইছি না, টাকা পয়সা কিছু পাইছি না, গোদারও পাইছি না। ও হনর গোদারা নিয়ে ভাঙ্গি অন ওখান বানাইছি, ওখানও আছি এখনো।
0: আচ্ছা, তো আবাসন প্রকল্পে আপনি কোনো ঘর পেয়েছেন সরকার সরকার থেকে বা ব্লক থেকে পঞ্চায়েত থেকে?
2: না, আইসন তো কোনো করতে পারছি না, কোনো কোনো সুবিধা নেই, আইসন তো দেড় কই এখন তো দিচ্ছে না। রেখা কইছিল আমরা তিন ঘন্টা দিব, ঘর দিব, দোয়ার দিব, তা কোনো খবর নেই।
0: তো আপনাদের এই এলাকাতে কত কতটা পরিবার আছে?
2: চারশো সাতশো
0: লোক বাস করে
2: আর ভোটারও আছে খালি।
0: আচ্ছা, তো আপনাদের এই এলাকাতে তো গরিব অংশের লোক বেশি,
2: গরিব অংশের লোক
0: চাকরি আন আছে?
2: চাকরি আনে আবার দুজন তালদাতার ঘাট, এরজন না দুজন আছেন ঘাট আর নেই,
0: আর চাকরি আর নেই,
2: আর নেই।
0: তো আপনাদের, আমরা জানি যে আপনাদের এই এলাকাতে মানে যে সরকারি সুযোগ সুবিধা, আমরা শুনলাম এর আগে দুজন বললেন যে সরকারি সুযোগ সুবিধাগুলি তারা পাচ্ছে না, কিন্তু আপনাদের এই এলাকাতে রেগা হয়, রেগার কাজ হয়?
2: রেগার কাজ তো আছে, আগে দুই বছর তিন বছর আগে হয়েছিল, আগে আগে হয়েছিল, এখন তাই তিন বছর ধরে নাই
0: রেগার কাজ হয় না,
2: বন্ধ।
0: তো রেগার কাজ যখন আগে যখন রেগার কাজ হতো তখন আপনাদের কতদিন কাজ দেওয়া হতো, কতদিন?
2: এটা তো আর দেওয়া হয়েছিল, তারা কইছে এই বস্ত্র একশো দিন, বস্ত্র একশো দিন কাজ, এখন তা বস্ত্র একশো দিনের কাজ করিয়া এখন তারা

0: দিনও করা, 70 দিনও করা, 30 দিনও করা, এটা তার নাই।
1: তো যে 30 দিন কাজ হতো সেই 30 দিনের কি টাকা আপনাদের দেওয়া হতো?
0: আমরা তো কাজ করি, কাজ করলে আমরা পাই কিছু, আর কাজ না হলে তো নেই।
1: মানে কাজ না হলে তো কি ধরনের কাজ করানো হতো আপনাদের?
0: ওই তো মাটি কাজ করি আর কিছু বেড়া জঙ্গল জঙ্গল চা করি, তোমার পানি যাওয়ার লাগে কাজ রাস্তার।
1: তো আপনি তো কৃষি কাজ করেন, কৃষি দপ্তর থেকে আপনাকে কি ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে?
0: কোন সুযোগ নেই।
1: আপনি সার পান?
0: কিচ্ছু নেই। এখন যাইতে তো রুটি আইদার সবকিছু, এখন যাইতে সবকিছু লুটিয়ে কার আমরা তো হইয় না। আমরা সুযোগ সুবিধা হইতাম, তারা যদি দিত সে তো আমরা হইতাম, আমরা তো হইয়ার না। পানি আমরা পানি আনার লাগে বহুত দূরতে গিয়া, জলে খানির পানি, আমরা এদের কোনো পানির কোনো পানির সুবিধা নাই, খোল নাই, কিচ্ছু নাই। আমরা আর ও বক্কা জায়গা আধমাইল দূরতে গিয়ে পানি আনি, পানি খাই।
1: ধন্যবাদ আপনাকে।
2: সীমান্ত থেকে আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।
3: এতক্ষণ শুনলেন সীমান্ত থেকে অনুষ্ঠানটি। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন দেবাশিস দেব। আকাশবাণী গোলাশহর। এখন শুনুন নজরুলগীতি, শিল্পী মনোময় ভট্টাচার্য।

এতক্ষণ শুনলেন অরুন্ধতি হোম চৌধুরী, মৃণাল মুখোপাধ্যায় এবং সহশিল্পীদের কণ্ঠে। বাংলা ছায়াছবি রাজা সাহেব থেকে নেয়া গান শুনছেন বাংলা ছবির গান।

গানের অনুষ্ঠান বিনোদন। বিনোদনে এবারে শিল্পী শক্তি ঠাকুর, ছবি রাজা সাহেব।

বাসিস, চেরচা চোখে মুচকি হাসিস, এখন যদি ভালোবাসিস চেরচা চোখে মুচকি হাসিস, তাইলে হোলি খেলতে পারি দুজনাতে সর করে, তাইলে হোলি খেলতে পারি দুজনাতে সর করে, ঘোমটা দিয়ে খেমটা নাচো নাচবো মোরা আদ।

আমি পাঠা আমায় বলি দিবি যদি তবে দেনা সখী চাকরে আমায় বলি যদি দিবি তবে দেনা সখী চট করে সারা জীবন থাকবো।

শুনছেন বাংলা ছবির গানের অনুষ্ঠান বিনোদন। এবারের ছবি ঘরের বাইরে ক ঘর, শিল্পী আরতি মুখোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে ছবি ঘরের বাইরে ঘর। বাংলা ছবির গানের অনুষ্ঠান বিনোদন এখানে শেষ হলো। নমস্কার, আকাশবাণী কোলা শহর। এবারে শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে। এতে শুনবেন ইমন রাগে খেয়াল, শিল্পী ওস্তাদ রশিদ খান।

0: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, সংসদে বাদল অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে। সর্বদলীয় বৈঠকে আজ অংশ নেন 40টি দলের 50 জনেরও বেশি নেতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভার্চুয়ালি পশ্চিমবঙ্গের সাঁকড়াইলে আমুলের 700 কোটি টাকার দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করেছেন। দেশের প্রথম শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন করে শ্রী শাহ বলেছেন, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, তা সভ্যতা ও সংস্কৃতির ভিত্তি। পশ্চিমবঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তাকে মজবুত করতে এনআইএর আদলে বিশেষ তদন্ত সংস্থা এসআইএ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। জম্মু কাশ্মীর ও নাগাল্যান্ডে ভূমিধ্বস ও হড়পাবানে 20 জনের প্রাণহানি, নিখোঁজ 7। ইরানের আইআরজিসিকে লক্ষ্য করে বিমান হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব দিতে তারা প্রস্তুত বলে ইরানের হুঁশিয়ারি। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি আর্জেন্টিনা স্পেন। আসছি বিস্তারিত খবরে। সংসদের বাদল অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে, চলবে 13 আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হওয়ার কথা। অধিবেশন শুরুর প্রাককালে আজ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। 40টি রাজনৈতিক দলের 50 জনেরও বেশি নেতা বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বাদল অধিবেশনে সভার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব রাজনৈতিক দলের কাছে আহ্বান জানান। গণতন্ত্রের স্বার্থে সংসদের কাজে বাধা সৃষ্টি না করে কার্যকরী আলোচনা হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। এদিকে বৈঠক শুরুর ঠিক পরেই ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআই এর সাংসদদের সেখানে ডেকে পাঠানোর প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি সভা থেকে প্রতীকী ওয়াক আউট করেন। উল্লেখ্য, সম্প্রতি কাকুলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায় সহ তৃণমূল কংগ্রেসের 20 জন বিক্ষুব্ধ সাংসদ এনসিপিআইতে যোগ দিয়েছেন, যদিও পরে বিরোধীরা ফের বৈঠকে যোগ দেন। সাংবাদিকদের কাছে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র অভিযোগ করেন, এনসিপিআই কোনো স্বীকৃত রাজনৈতিক দল নয়। এনসিপিআই নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বৈঠক চলাকালীন বিরোধী দলগুলির ওয়াকআউটের তীব্র বিরোধিতা করে বলেন, এনসিপিআই বর্তমানে এনডিএ জোটের দ্বিতীয় বৃহত্তম দল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের স্বাধীনতা আন্দোলন, সাহিত্য সহ সর্বক্ষেত্রে বাংলার অসামান্য অবদানের কথা স্মরণ করে বলেছেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে পশ্চিমবঙ্গের ঐতিহ্য কার্যত ধ্বংস হয়ে গেছে। পশ্চিমবঙ্গ সফরের শেষ দিনে আজ কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে ভার্চুয়ালি হাওড়ার সাঁকড়াইলে সমবায় দুগ্ধ সংস্থা আমুলের দই উৎপাদন কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। শ্রী শাহ বলেন, বাংলাকে তার পুরনো স্থান ফিরিয়ে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। 700 কোটি টাকা বিনিয়োগে এই নতুন প্রকল্পের ফলে 2.5 লক্ষ পশুপালক উপকৃত হবেন, দেশের ঘরে ঘরে মিষ্টি দই পৌঁছে যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ট্যাক্সি চালকদের ক্ষমতায়নে সমবায় ভারত ট্যাক্সি প্রকল্পের বাস্তবায়নে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে।
1: হমনে ট্যাক্সি ড্রাইভার কি জগে সারথী কা কনসেপ্ট লঞ্চ কিয়া হ্যায় অর সারথী কো হি কম্পানি কা মালিক বনাকর এক কোঅপারেটিভ ভারত ট্যাক্সি কি স্থাপনা কি। আজ বঙ্গাল মে জো ট্যাক্সি চলতি হ্যায় ইসকো ভারত ট্যাক্সি কে সাথ আজ ইসকা এমওইউ কিয়া গয়া হ্যায় অর ইসসে ইসসে বঙ্গাল কে কিসি ভি সারথী কো ট্যাক্সি ড্রাইভার নাই বননা পড়েগা।

0: अपनी गाड़ी का भी मालिक होगा और भारत टैक्सी कंपनी का भी मालिक होगा, मुनाफा सीधा उसके यहाँ से जाएगा।
1: অনুষ্ঠানে শ্রী শাহ সমবায় দপ্তরের পোর্টাল WBERCS এরও সূচনা করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ কলকাতার জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম মিউজিয়াম অফ ওয়ার্ড বা শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন করেন। তিনি বলেন, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, তা হল সভ্যতা ও সংস্কৃতির ভিত্তি। ডিজিটাল মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহারের মধ্য দিয়ে ভারতীয় ভাষাগুলিকে আগামী 1000 বছরের জন্য সমৃদ্ধ ও সুরক্ষিত করা সম্ভব হবে।
2: जब तक हमारी आने वाली पीढ़ियां, मेरे सामने बैठे हुए विद्यार्थी बच्चे, भाषा शब्द से बनती है, शब्द भाव से उत्पन्न होता है और भाषा से संस्कृति बनती है, संस्कृति की अभिव्यक्ति होती है, ये यात्रा को नहीं जानेंगे तब तक इस देश का सांस्कृतिक पुनरुद्धार हो ही नहीं सकता।
1: বাংলা ভাষার মর্যাদা ও বৃদ্ধি প্রসঙ্গে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তাঁর লেখা একটি চিঠির কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এই চিঠি নিয়ে আগামীকাল বিধানসভায় বিস্তারিত জানাবেন তিনি। পশ্চিমবঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে NIA-র আদলে বিশেষ তদন্ত সংস্থা স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি SIA গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতা সৌজন্য সভাগৃহে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক হয়। পাশাপাশি নারী নিরাপত্তা জোরদার করতে রাজ্য সরকার গ্রামীণ এলাকায় মহিলাদের জন্য বিশেষ জনসংযোগ কর্মসূচি চালু করবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ইউরোপের 3 দেশ সফরে রওনা হয়েছেন। মলদোভা, উত্তর মেসিডোনিয়া ও রোমানিয়া ইউরোপের এই 3টি দেশে সফরের ফলে এই দেশগুলির সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। জম্মু ও কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চ জেলায় আজ ভোরে প্রবল বর্ষণের ফলে ভূমিধস ও হড়পাবানে অন্তত 11 জন নিহত, নিখোঁজ 7। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, পুঞ্চ জেলার সুরানকোট তহসিলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অবিলম্বে ত্রাণ ও সহায়তা প্রদানের জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ দিল্লি সফরের মাঝপথে আজ বিকেলে জম্মুতে ফিরে এসেছেন। স্থানীয় প্রশাসনের সহায়তায় উদ্ধার ও ত্রাণ দলগুলি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। নাগাল্যান্ডের বিভিন্ন জেলায় আজ প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে। মন জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধসে ঘরবাড়ি ভেসে যাওয়ায় 9 জন প্রাণ হারিয়েছেন। মুখ্যমন্ত্রী নেইফিউ রিও প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং জানিয়েছেন, সরকার পরিস্থিতির উপর নজর রাখছে ও উদ্ধার কাজ চলছে। তিনি মৃতদের নিকটাত্মীয়দের জন্য 4 লক্ষ টাকা এবং আহত প্রত্যেক ব্যক্তির জন্য 74,000 টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথাও ঘোষণা করেছেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। জর্ডানে মার্কিন সেনা হত্যার পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্র আজ ইরানের আধাসামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC-কে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা ইরানের উপকূলীয় নজরদারি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সামুদ্রিক সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত করার কেন্দ্রগুলিতে আঘাত করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই অভিযানে প্রথমবারের মতো সুনির্দিষ্টভাবে গার্ড বাহিনীকে লক্ষ্যবস্তু করা হয়েছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘাত অব্যাহত। অন্যদিকে IRGC দাবি করেছে, তারা ইরানের আহভাজ এলাকায় যুক্তরাষ্ট্রের একটি MQ-9 ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে। কেন্দ্রীয় খাতাম আল আম্বিয়া সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলি আবদুল্লাহি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো আগ্রাসী কর্মকাণ্ডের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর ধ্বংসাত্মক পদক্ষেপ নেবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ রাশিয়ার ওপর প্রস্তাবিত নিষেধাজ্ঞা বিলে ইরানকেও অন্তর্ভুক্ত করার বিষয়টি সমর্থন জানিয়েছেন। তিনি সব রিপাবলিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তাঁরা এই আইনে তেহরানকে যুক্ত করেন। ট্রাম্পের ওই ট্রুথ সোশ্যাল পোস্টে স্যাংশনিং রাশিয়া অ্যাক্ট বা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ বিষয়ক আইনের প্রসঙ্গটি উল্লেখ করা হয়েছে। আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর অগস্ট মাসে ভারতের 22টি শহরে সরাসরি উড়ান সংখ্যা আরও বাড়াবে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের নতুন পরিষেবা চালুর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আবুধাবি এয়ারপোর্টসের চিফ কমার্শিয়াল অফিসার কার্স্টেন নরল্যান্ড একথা জানান। পেরুর আন্দিজ অঞ্চলে 5.5 মাত্রার ভূমিকম্পে 5 জন নিহত হয়েছে এবং 20 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় 300 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। US জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী আজ সকালে আঘাত হানে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হুয়ানকাও প্রদেশের সিকায়া শহরের পশ্চিম দক্ষিণ পশ্চিমে 2 কিলোমিটার দূরে এবং এর গভীরতা ছিল 10

মিটার। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক ওড়িশা উপকূল বরাবর 8,000 কোটি টাকারও বেশি ব্যয়ে 160 কিলোমিটারও বেশি দীর্ঘ রামেশ্বর পারাদ্বীপ মহাসড়ক নির্মাণ করবে। এই মহাসড়কটি খুর্দা, পুরী, কেন্দ্রপাড়া ও জগৎসিংহপুর জেলার মধ্য দিয়ে যাবে। এবার ফুটবল বিশ্বকাপের খবর।

0: বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। বাংলার ফুটবল প্রেমীদের কথা মাথায় রেখে ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ রাজ্যের প্রতিটি জেলায় গুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দায় সরাসরি দেখানোর উদ্যোগ নিয়েছে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। একটি প্রতিবেদন,
1: সারা বিশ্বের সঙ্গে ফুটবল মক্কা কলকাতাতেও ফাইনালকে ঘিরে সাজো সাজো রব। পাড়ায় পাড়ায় ক্লাবগুলিতে জায়ান্ট স্ক্রিন বসানোর কাজ সম্পূর্ণ। বৃষ্টির কারণে সতর্কতায় কোথাও কোথাও লাগানো হয়েছে ত্রিপলের আস্তরণ। বিশ্বকাপ ফাইনালের স্টেডিয়ামের আদলে ক্লাবগুলির সংলগ্ন মাঠে গোল পোস্ট ফুটবল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। রাখা হয়েছে মেসি ইয়ামালের কাট আউট। ভারতীয় সময় রাত 12:30 ম্যাচ শুরু হলেও ইতিমধ্যে অত্যুৎসাহী দর্শকদের ভিড় চোখে পড়ছে। সারা বিশ্বের সঙ্গে ফুটবল মক্কা কলকাতাতে
0: আমাদের সংবাদদাতা অরিজিৎ দত্তের প্রতিবেদন। বিশেষ কিছু অংশ আরো একবার। সংসদে বাদল অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি আর্জেন্টিনা স্পেন। খবর শেষ হলো, এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: এতক্ষণ কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ শ্রীলি করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। এখন শুনুন লোকগীতে শিল্পী সত্যরঞ্জন মণ্ডল।

0: 生。
1: এতক্ষণ শুনলেন লোকগীতি শিল্পী ছিলেন সত্যরঞ্জন মণ্ডল, আকাশবাণী কোলা শহর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ দিল্লিকেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ ত্রিলি করে শোনানো হল। আকাশবাণী কৈলাসহর, এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 20 জুলাই সোমবার আমাদের অধিবেশন শুরু হবে 4:55, 4:06, 2 মিনিটে অমৃতবাণীতে শুনবেন জৈন থেকে পাঠ, 6:07 শুনবেন ভক্তিগীতি, 6:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 7:00 শুনবেন সুপ্রভাত, 7:10 শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:35 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককপুর সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে, 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, 8:00 সমাচার প্রভাত এবং 8:15 মর্নিং নিউজ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:30 উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:40 শুনবেন আধুনিক গান, 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ এবং 9:05 ইংরেজি সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে, 9:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 11:00 শুনবেন সরাসরি ফোন ইন অনুষ্ঠান সুরের ফেলা, 12:05 শুনবেন যুব অনুষ্ঠান যুববাণী, 12:30 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান, 1:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে, 1:05 শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা, 1:30 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 1:40 শুনবেন গজল, 12:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 2:15 শুনবেন লোকগীতি, 2:30 শুনবেন মনসা মঙ্গল গান সৃষ্টি সৃজন পরিবেশনায় পীযূষ দেবনাথ ও সহশিল্পীরা, 3:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে এবং 3:05 ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে এবং এর অব্যবহিত পরে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 6:00 ঘর গৃহস্থিতে প্রথমে শুনবেন কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার, পরে শুনবেন কৃষি আলোচনা, 6:30 শুনবেন মনসা মঙ্গল গান পর্ব দক্ষযজ্ঞ পরিবেশনায় মরণ মালাকার ও সহশিল্পীরা, 7:00 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককপুরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:45 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককপুরুক সংবাদ এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে, 8:10 শুনবেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, 8:30 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ, 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 9:15 শুনবেন আধুনিক।

বাংলা গান, 9:30 শাস্ত্রীয় চন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, 10:00 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন দেশাত্মবোধক গান সমবেত কণ্ঠে। 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আকাশবাণী গোলা শহর আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে 5:55। স্টুডিও করিতে এখন সময় 10:34 হয়ে 30 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।